0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী শিলচর, আজ 10ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং এফএম 102.3 মেগাহার্টজে।

0: ধর্ম হচ্ছে শাশ্বত সত্য। ধর্ম ত্যাগ, অহিংসা আর প্রেমের। সকল মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ হোক, তারা উপলব্ধি করুক মানবাত্মার অমৃতস্বরূপ সংসারের দুঃখ দৈন্য আর পরিতাপ থেকে মুক্ত হয়ে তারা এই আনন্দের অধিকারী হোক। এই আনন্দই মোক্ষ, এই আনন্দের মাঝেই মনুষ্য জীবনের পরম পরিতৃপ্তি।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মহাবীরের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী দীপক ভট্টাচার্য।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন অঙ্কিতা গোস্বামীর কণ্ঠে আকাশবাণী শিলচর, ক্ষেতে খামারে

উপকার করে হজম শক্তি বাড়ায়। আলসার থেকে পেটের রোগ থাকলে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শরীরের জন্য কাঁচা হলুদ খুবই উপকারী। হাঁটুর ব্যথা সারাতে, কোলেস্টেরল সামলাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ইরিটেবল বাউল সিন্ড্রোমের অস্বস্তি কমাতে এই মশলা কার্যকর। হলুদ সাধারণত উষ্ণ এলাকার ফসল। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে হলুদ ভালো জন্মায়। রোদ বেশি থাকলে সেখানে হলুদের কন্দ ভালো হয়। তাপমাত্রা কম থাকলে বা ঠান্ডা আবহাওয়া থাকলে হলুদের বৃদ্ধি কমে যায়। প্রায় সব ধরনের মাটিতেই হলুদ চাষ করা যায়। তবে হলুদ চাষের জন্য উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। তবে হলুদ সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। ছায়াযুক্ত স্থানে হলুদ চাষ করা উচিত নয়, তাহলে ফলন কম হয়। মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকলে ফলন ভালো হয়। বীজ বপন করার আগে বীজ শোধন করে নেওয়া ভালো, তাহলে হলুদের কন্দপচা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বীজ শোধন করার জন্য 1 লিটার জলে 20 গ্রাম ব্যাভিস্টিন বা দার্থেন এম ছত্রাকনাশক গুলে নিতে হবে। তারপর তাতে হলুদের কন্দ ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট ভিজিয়ে রাখার পর সেগুলো জল থেকে তুলে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। তারপর সেগুলো নিয়ে জমিতে রোপণ করতে হবে। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের উপযুক্ত সময়। বীজ সারিতে বপন করা দরকার। বীজ বপন করার সময় প্রতিটি বীজ 15 থেকে 20 গ্রাম ওজনের হতে হবে। এক সারি থেকে আরেক সারির দূরত্ব 50 সেন্টিমিটার। এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার। বীজ 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে। কৃষক বন্ধুরা, হলুদ চাষে উন্নত ফলন পেতে হলে জমিতে সার প্রয়োগ করা প্রয়োজন। জমির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর জমির মাটি হালকাভাবে কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে। সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগ করার পর প্রয়োজনে জমিতে সেচ দিতে হবে। হলুদের কন্দ জমিতে রোপণ করার পর জমিতে মালচিং করে দিলে ভালো হয়। কন্দের উপর 5 থেকে 6 সেন্টিমিটার মোটা করে বিভিন্ন খড়, লতা পাতা ইত্যাদি দিয়ে ঢেকে দিতে হবে। জমিতে মালচিং করা হলে জমিতে রস থাকে, তাই মাটির ক্ষয় কম হয়। আর মালচিং প্রয়োগ করার কিছুদিন পর সেটা পচে গিয়ে জমিতে জৈব সার বৃদ্ধি করে। জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। মাটি যদি শুকনো থাকে তাহলে বীজ বপন করার পরেই জমিতে সেচ দিতে হবে। তবে জমি বেশি ভেজা রাখা উচিত নয়, তাহলে কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে জল বের হয়ে যাওয়ার জন্য নালা তৈরি করে দিতে হবে। জমিতে যেন আগাছা না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। হলুদ সাধারণত দীর্ঘমেয়াদের ফসল, তাই এর জমি কিছুদিন পরপরই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে।

কৃষক বন্ধুরা, হলুদ মশলা জাতীয় ফসল হিসেবে সর্বাধিক পরিচিত। হলুদ ছাড়া রান্না কল্পনা করা যায় না। এছাড়া হলুদ বিভিন্ন ধরনের প্রসাধনী কাজে, রঙের কাজে ব্যবহার হয়ে থাকে। এর অনেক ঔষধি গুণও আছে। কোলেস্টেরল কমাতে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ। এক্ষেত্রে কাঁচা হলুদের রসও খাওয়া যায়। কাঁচা হলুদ ফ্যাটি লিভারে উপকার।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন তন্দ্রা রায়ের পরিবেশনায়।

পরপর তিনখানি লঘুগীতি শুনলেন তন্দ্রা রায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আজ 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ, রবিবার। এখন শুনবেন আজকের অনুষ্ঠান সূচি। সুপ্রভাত। সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবিনয় রায় সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন সঙ্গীতা ভট্টাচার্যের পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50 ও দুপুর 12:30। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শ্রুতি সাদুলিকারের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন সকাল 9:30। বেলা 10টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে ধ্বনি ও আলোকশিল্পী প্রয়াত রন্টু বাগচির সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30 ও রাত 7:15। বেলা 11টায় মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11:30 ও রাত 8টায় অনুষ্ঠানটির বাংলা রূপান্তর শুনতে পাবেন। বেলা 12টায় আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন রাখি বর্মন। এর অব্যবহিত পরেই শুনবেন হিন্দি ছবির গান। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মিতালী মুখোপাধ্যায়। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক চাইছি

তোমার বন্ধুত্ব। লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সুকৃতি রানী নাথের বাঁশিবাদন শুনবেন দুপুর 2:45 মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05 বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান দুটি পাতা 1:20 সন্ধ্যে 6:15 কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45 এতে আসাম ক্যান্সার কেয়ার তামাক সেবন জনিত ক্যান্সার নিয়ে বলবেন ফাউন্ডেশনের বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ বণিক। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 রাত 9:30 শুনতে পাবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলচর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার। আসুন অনুষ্ঠানের প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। ১৮৫৫ সালে আজকের দিনে স্নানযাত্রার পুণ্যতিথিতে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। আজকের দিনে ১৮৬৫ সালে প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার খ্যাতনামা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৮৯৩ সালে আজকের দিনে শিকাগো ধর্মসভায় যোগদানের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেন। এবারে আজকের প্রসঙ্গ। তামাকের কুপ্রভাব থেকে জনজীবনকে দূরে সরিয়ে রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরই বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, তামাক জাতীয় দ্রব্যের চাহিদা বাড়াতে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয় উৎপাদক সংস্থাগুলো। ক্রেতাদের নজর টানতে তামাক জাতীয় দ্রব্যের রঙিন আকর্ষণীয় মোড়ক তৈরি করে। আরও স্পষ্টভাবে বললে, বেশি সংখ্যায় খদ্দের জুটাতে নানা প্রক্রিয়া বেছে নেওয়া হয়। বিষয়টা তাহলে কি দাঁড়াল? তাহলে কি সরকারের বিনা অনুমতিতেই এইসব নেশার সামগ্রী বাজারে চলে আসছে? আপাতদৃষ্টিতে তাই বলে মনে হলেও, সরকারের অনুমতি ছাড়া কোনো প্রোডাক্ট বাজারে চালিয়ে দেওয়া কোনো কোম্পানির জো নেই। এইসব সামগ্রী যে কর আদায়ের এক বড় মাধ্যম তা আজ আর কাউকে বুঝিয়ে বলতে হয় না। আইন অনুযায়ী তামাক জাতীয় সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো দেশের সরকার ক্রেতাকে সতর্ক করে দেওয়ার কড়া ফরমান দিয়েছে, সেটা কি? এ হল বিধিসম্মত সতর্কীকরণ। বিক্রির আগে ক্রেতাকে জানিয়ে দিতে হবে, আপনি যা নিচ্ছেন তা শরীরে গ্রহণ করলে স্বাস্থ্যের ক্ষতি হবে। এভাবেই চলছে প্রতিদিন, বছরের পর বছর। আমাদের দেশে এখনও তামাক জাতীয় সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। শুধু ভারতই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশেই তা হয়নি। প্রতি বছর পৃথিবীতে তামাক জাতীয় বস্তু থেকে ৬ মিলিয়ন লোকের মৃত্যু হয়। এর মধ্যে ৬ লক্ষ ও ধূমপায়ী

মারা যান ধূমপান থেকে পরোক্ষভাবে। নিম্ন মধ্য আয়ের দেশগুলোতেই তামাক থেকে মৃত্যুর হার 80%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান দেখা গেছে, পৃথিবীতে এককভাবে মৃত্যুর কারণ হিসেবে তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার সব থেকে দায়ী। প্রতি 10 জনের মধ্যে একজনের মৃত্যু হয় তামাক সেবন থেকে। আর আমরা যদি এখনও এতে লাগাম টানতে না পারি, 2030 পর্যন্ত প্রতি বছর মৃত্যুর সংখ্যা 8 মিলিয়নে গিয়ে পৌঁছবে। এ থেকেই জন্ম হয়েছে বিশ্ব তামাক বিরোধী দিবসের। 1987 সালে হুর সদস্য দেশগুলো এ ব্যাপারে প্রস্তাব পেশ করে, পরের বছর বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রস্তাব পাশও হয়, এবং ওই বছর থেকে আজকের দিন অর্থাৎ 31 মেতে প্রতি বছর সারা বিশ্বে দিনটি পালন করা হয়। দিনটি পালনের অঙ্গ হিসেবে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন, প্রসার ও পৃষ্ঠপোষকতায় নিষেধাজ্ঞা জারি করার দাবিও উঠেছে। এবার আপনাদের বুঝতে বাকি নেই যে কেন শুরুতে বিজ্ঞাপন ও প্রসার নিয়ে কথা বলছিলাম। তথ্য প্রমাণ বলছে, বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি হলেই তামাক সেবনকারীর সংখ্যা কমতে থাকবে, কমবে তামাক সেবনকারী নতুন প্রজন্মের যুবাদের সংখ্যাও। আসুন আজ থেকেই এক পা দুপা করে এগিয়ে তামাক সেবনকারীর বিশাল সংখ্যাকে কমিয়ে দেই। বেরিয়ে পড়ি সচেতনতার বার্তা নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অ্যাওয়ার্ডের দাবিদার করে তুলি কাউকে, একজন ধূমপায়ীকে তামাক বর্জিত জীবনের স্রোতে নিয়ে আসাটাও কি আমাদের কাছে বড় পুরস্কার নয়?

0: গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। এবারে গল্পপাঠের আসরে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: বউ বললে কেমন করে মুখ দিয়ে বের করেছি তা আমি জানি, আর কেন বের করেছি তা জানে ওই পাড়ার লোক। মোহিনী বললে পাড়ার লোক বুঝি এইটুকুই শুধু জানে যে মোহিনী খেতে পেত না, পড়তে পেত না, সে আজকাল খেতে পড়তে পাচ্ছে, 10 টাকা বাইনে পাচ্ছে, দেখে শুনি হে তাদের ফেটে যাচ্ছে বুঝতে পারছে। কিন্তু একটা কথা তাদের বলে দিও বউ, যে এটা আমার বাপের ভিটে, আমার মায়ের পেটের সহোদর ভাই এখনও বেঁচে রয়েছে, কাজে এখানে যদি থাকবো বলি তো কি আমাকে। বউ তাকে কথাটা শেষ করতে দিলে না, বলে আমি তোকে থাকতে দেব না, বলেই তার কাপড়ের পুটলিটা পা দিয়ে ফুটবলের মতো সুট করে উঠোনে ফেলে দিলে। বললে যা দূর হয়ে যা, খামতা থাকে তো আসিস। মোহিনীর দু চোখ তখন জলে ভরে এসেছে। উঠোন থেকে কাপড়ের পুটলিটা তুলে নিয়ে বললে দেখো তোমরা 10 জনে দেখো। কিন্তু দেখবার মতো 10 জন সেখানে ছিল না, 2-1 জন যারা পাঁচিলের ওপার থেকে মুখ বাড়িয়েছিল তারাও চট করে অদৃশ্য হয়ে গেল। মোহিনী কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। যাবার সময় বলে গেল, ছেলে বলে নিয়ে ঘর সংসার করছো বউ, ভালো করলে না কিন্তু। ছেলে বলির কথা শুনে বউ তাকে তেড়ে গিয়েছিল মারতে, কিন্তু মোহিনী তখন রাস্তায়। দড়াম করে সদরের খিলটা বন্ধ করে দিয়ে যেই সে মুখ ফিরিয়েছে, পাশের বস্তির পেয়ারা গাছটার তলায় পিসির মুন্ডটি হুশ করে বেরিয়ে এলো। বললে বেশ করেছো তুমি, জাত জন্মক হইয়ে কডুই নাড়ি আবার এসেছিল বুঝি। বউ বললে ছেড়া ন্যাকড়ার একটা পটলি ছেলেদের হাতে ধরিয়ে দিয়ে বলে কিনা নে সন্দেশ খা। আচ্ছা তুমি বলো তো পিসি, রাগ হয় না? ওমা সে কি কথা, হাতে দুটো পয়সা হয়েছে, ছেলে মেয়ের জন্য দুটো সন্দেশ না হয় কিনেই আনতিস। বউ বললে সেই কথাই আছে না, দিতি থুতে নেই শক্তি, পেশাদ পাবার ভারী ভক্তি, দিতি জানে না নিতে জানে। রাস্তায় ঝাঁঝা করছে রোদ্দুর, শীতের নামগন্ধ নেই। ফাল্গুন মাস শেষ হয়ে গেল, চৈত্র মাসে নতুন কাজ কেউ দেবে না, তাছাড়া ও কাজ মোহিনী করবেও না। ভেবেছিল চৈত্র মাসটা দাদার বাড়িতে কাটিয়ে দেবে, কিন্তু এক মাস দূরের কথা, একটা দিনও সেখানে থাকা চলে না। দিদিমণিদের বাড়িতে কাজ না করলে যেতেও দেবে না, থাকতেও দেবে না। বেলা 1টা বাজছে, আর বেশি দেরি করলে হোটেলে ভাত পাওয়া যাবে না। দিদিমণির কাছে 2-1টা টাকা চেয়ে নিয়ে নিজের কাছে রেখে দেবে ভেবে মোহিনী সেই দিকেই যাচ্ছিল। ওমা দূরে সেই মুখ পড়ো দাসু দাঁড়িয়ে, দূর থেকে দেখেই মোহিনী ফিরল, কোথায় যাবে সে, কি করবে? গলির ভেতর একটা বাড়িতে মনে হচ্ছে যেন সানাই বাজছে, মোহিনী সেই দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঠিকই তো, সানাই বাজছে। সাজ পোশাক পরে কয়েকজন ছোকরা বয়সী ভদ্রলোক ঘোরাফেরা করছিল। মোহিনী তাদের কাছে গিয়ে দাঁড়ালো। একজনকে জিজ্ঞাসা করলে ভেতর বাড়িতে যাবার রাস্তাটা কোন দিকে? কেন গো ভেতর বাড়িতে যাবে কি জন্যে? মোহিনী বললে বিয়ে বাড়ি তো, আমি গিন্নিমার সঙ্গে দেখা করব। ছোকরা হাসতে হাসতে ডাকলে সুরেশবাবু, সুরেশবাবু। সুরেশবাবু এসে দাঁড়ালেন, ভারী খেগুজের ভদ্রলোক, কি বলছ? মোহিনীকে দেখিয়ে ছোকরা বললে সভাপতি এখনও কেন এলো না ভাবছেন? এই দেখুন সভাপত্নী এসে গেছেন। সুরেশবাবু রসিকতা বুঝলেন, মোহিনীর দিকে তাকিয়ে বললেন কেন গো মেয়ে, কি চাই তোমার? মোহিনী বললে ভেতর বাড়িতে যাব। ছোকরাটি বলে দিলে উনি বলেছেন বিয়ে বাড়িতে উনি কাজ করেন। সুরেশবাবু সব ফাঁস করে দিলেন মোহিনীর কাছে, বললেন এটা বিয়ে বাড়ি নয় মা, এখানে আমাদের ক্লাবের বসন্ত উৎসবের ফাংশন চলছে।

এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি সফরে রয়েছেন। এ নিয়ে আজ বেশিরভাগ কাগজ প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করেছে। সাময়িক প্রসঙ্গ আজ বড় শিরোনাম দিয়ে লিখেছে, রাজ্যের উন্নয়ন নিয়ে মোদীর দরবারে হিমন্ত। যুগশঙ্খ মূল শিরোনামে লিখেছে, মোদীর সঙ্গে সাক্ষাৎ হিমন্তের, মন্ত্রীদের তালিকায় অনুমোদনের জল্পনা। গতিও আজ বড় ছবির সাথে বড় শিরোনাম লিখেছে, রাজ্যের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আজ প্রথম পৃষ্ঠার প্রধান খবরে বার্তালিপি লিখেছে, পশ্চিমবঙ্গের সোনাপুরে বেনজির হামলার শিকার তৃণমূল মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবশঙ্খ সাময়িক এ খবর দিয়ে জানাচ্ছে, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছোড়া হয়েছে। এছাড়া গতকাল হাইলাকান্দিতে কংগ্রেস কার্যালয়ে সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর যুব কংগ্রেস কর্মীদের রোষের মুখে পড়ার খবর রয়েছে। বার্তালিপি বিস্তৃত হেডলাইন দিয়ে পাঠকদের জানাচ্ছে, পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে হাইলাকান্দিতে দলীয় কর্মীদের হাতে হেনস্থার শিকার আমিনুল। খবরটি ছবি দিয়ে প্রথম পৃষ্ঠায় বসিয়েছে সাময়িক ও গতিও। গতি জানাচ্ছে, দিল্লিতে নাশকতার ছক, নয় সন্দেহভাজন আইএসআই গ্রেফতার। এদিকে বিধানসভা সচিবালয়ে দুর্নীতির খবর আজ সব কাগজে উঠে এসেছে। এ নিয়ে নতুন অধ্যক্ষ তদন্ত কমিটি গড়েছেন বলে উল্লেখ করেছে যুগশঙ্খ। সাময়িক জানাচ্ছে, অ্যাকশন মোডে অধ্যক্ষ, আরও ১৬ অস্থায়ী কর্মী ছাঁটাই। কর্ণাটক রাজনীতির খবর দিতে গিয়ে বার্তালিপি লিখেছে, নির্বাচিত নেতা ৩ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবকুমার। গতি জানাচ্ছে, কাটিগড়ার সেতু রেলিং ভেঙে ৪০ ফুট গভীর খাদে রড বোঝাই ট্রাক বরাত জোরে বাঁচলেন চালক। সাময়িক সুপার অ্যাঙ্কারে জানাচ্ছে, কলেজে প্রবেশিকা পরীক্ষাও বড়সড় গাফিলতি, পিছিয়ে গেল টেস্ট। যুগশঙ্খ মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, অরুণোদয় প্রকল্পে কমেছে গার্হস্থ্য হিংসা। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সম্পাদকীয় শিরোনাম। তার আগে নববার্তা প্রসঙ্গে লিড খবর জেনে নেই, পথ নির্দেশিকা চেয়ে মোদী সকাশে হিমন্ত। এই পত্রিকায় আরও রয়েছে, হাইলাকান্দি কংগ্রেস ভবনে ধুন্দুমার কাণ্ড, ভণ্ডুল পর্যালোচনা সভা, দলীয় কর্মীদের ক্ষোভের মুখে সভাস্থল ত্যাগ আমিনুলের, সোনারপুরে অভিষেককে চোর স্লোগান, চলল চর ঘুষি। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সম্পাদকীয় শিরোনাম। যুগশঙ্খ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, কোয়াড বার্তা। সাময়িকের সম্পাদকীয় শিরোনাম, অসম মেঘালয় সীমান্ত সমস্যা মেটার সম্ভাবনা। বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, ফুটবলের মহাযজ্ঞ। সবশেষে গতি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, অভিষেক কাণ্ড থেকে শিক্ষা নিন রাজনৈতিক নেতারা। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময় অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:24:55। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি হ্লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি

লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ

0: বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, এমএসএমই ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষক সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100টি জেলার জন্য মোট 500টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষি মন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

আর আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজকর্মের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা প্রধানমন্ত্রীকে জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকারের প্রাথমিক অগ্রগতি এবং অগ্রাধিকারের বিষয় নিয়ে অবগত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য সম্প্রচার মন্ত্রক, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণী অনুষ্ঠানটি প্রচারের অব্যবহিত পরই আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করবে। আসাম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বিধানসভা সচিবালয়ে বিগত সময়ে হওয়া আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে কমিটি গঠন করেছেন। নবনিযুক্ত অধ্যক্ষ শ্রী দাস গতকাল বরপেটায় আয়োজিত এক অনুষ্ঠানে বলেন যে রাজ্য সরকার বিভিন্ন বিভাগে পদোন্নতি এবং নিযুক্তি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার ক্ষেত্রে এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিধানসভা থেকেই এর সূচনা করা হচ্ছে। সম্প্রতি বিধানসভা সচিবালয়ের 12 জন অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মচারীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শ্রী দাস বলেন যে এদের অবসরের পর পুনরায় নিযুক্তি দেওয়া হয়েছিল। বিধানসভার সদ্য প্রাক্তন সচিব দুলাল পেগু অবসরের পর কাজ করছিলেন। এ ধরনের পুনরায় নিযুক্তি এবং কার্যকাল বৃদ্ধির মতো পদক্ষেপই পদোন্নতি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে বলে অধ্যক্ষ শ্রী দাস মন্তব্য করেন। রাজ্যে আগামী 2রা আগস্ট থেকে আরম্ভ হতে যাওয়া প্রথম পর্যায়ে লোকগণনার জন্য জেলায় জেলায় গৃহ তালিকা এবং গৃহ গণনা সম্পর্কিত প্রশিক্ষণ আরম্ভ হচ্ছে। 17ই আগস্ট থেকে গণনাকারীরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবার দেশে স্বাধীনতা পরবর্তী অষ্টম লোকগণনায় সামাজিক অবস্থা ও জাতিগত গণনাকে ধরে জনসংখ্যা এবং গৃহ গণনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে ঘরের তালিকা প্রস্তুত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। এজন্য আগামী বছরের এপ্রিলকে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোকগণনা হচ্ছে। এবারের লোকগণনায় স্বগণনার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। লোকগণনা জনসাধারণ 16টি ভাষায় তথ্য দিতে পারবেন। কাছাড়ের জেলা আয়ুক্ত আসন্ন জনগণনা 2027 সুচারুরূপে সম্পন্ন করতে সরকার পঞ্জীকৃত প্রতিষ্ঠানগুলি থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছেন। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং 18 মাস বা জনগণনা কাজ শেষ না হওয়া পর্যন্ত চলবে। আগামী 2রা জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে আগামীকাল শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনে জেলাভিত্তিক রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি 2টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে

রবীন্দ্রসঙ্গীত এবং দ্বিতীয় বিভাগে থাকবে রবীন্দ্র নৃত্য। উভয় বিভাগের জন্য তিনটি বয়সভিত্তিক গ্রুপ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নবীন প্রজন্মের মধ্যে রবীন্দ্র সংস্কৃতির চর্চা এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। হাইলাকান্দি জেলার খাদ্য অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গ্রাম ও শহরের রেশন কার্ডধারীরা একসাথে তিন মাসের কেরোসিন সহ আরও অতিরিক্ত কেরোসিন নিজ এলাকার হকার মাধ্যম সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, জেলা ১৭টি সমবায় সমিতিকে নির্ধারিত এসকেওয়েল ডিপো থেকে কেরোসিন সংগ্রহ করে ডিলারদের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় মোট ৬০,০০০ লিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ দর্গাকুনা কমিউনিটি হলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল ১০টায় শুরু হবে। শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের জন্য ওয়েলফেয়ার আইটেমের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও বিশদ বিবরণের জন্য শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সেন্ডেল এট দ্য রেট এআইএন নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।

আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী সুবিনয় রায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুলগীতির শিল্পী সঙ্গীতা ভট্টাচার্য, বাংলা ছবির গান সকাল 8:50 ও দুপুর 12:30। সকাল 9:00 খেয়ালের শিল্পী শ্রুতি সাদুলিকার। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন। সকাল 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শুনবেন ধ্বনি ও আলোকশিল্পী প্রয়াত রন্টু বাগচির সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার। হিন্দি ছবির গান সকাল বেলা 10:30 ও রাত 7:15। বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11:30 ও রাত 8:00 অনুষ্ঠানের বাংলা অনুবাদ শুনতে পাবেন, প্রচারিত হবে কলকাতা কেন্দ্র থেকে। বেলা 12:00 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন রাখি বর্মন, এর অব্যবহিত পরেই শুনতে পাবেন হিন্দি ছবির গান। দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবিনয় রায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মিতালী মুখোপাধ্যায়। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক চাইছি তোমার বন্ধুত্ব। লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সুকৃতি রানী নাথের বাঁশিবাদন শুনবেন দুপুর 2:45। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে আসাম ক্যান্সার কেয়ার তামাক সেবন জনিত ক্যান্সার নিয়ে ফাউন্ডেশনের বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ বণিকের সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনতে পাবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10:00-11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

পরপর দিনখানি নজরুলগীতি শুনলেন সঙ্গীতা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। এতে আজ প্রথম গানটি শুনবেন আঘাত ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম আলাপ। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262779 এই নম্বরে। আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ দেশি রাগে খেয়াল শুনবেন শ্রুতি সাদুলিকারের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেশি রাগে খেয়াল শুনলেন শ্রুতি সাদুলিকারের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বিনায়ক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।

0: এদের দর্শক শ্রোতারা খুব একটা চেনেন না, প্রচারের আলো এদের উপর তেমন ভাবে পড়ে না, স্বভাবতই মঞ্চ বা পর্দার পেছনেই থেকে যান ওরা চিরটাকাল। কিন্তু এদের অভিনব সব ভাবনা চিন্তা, কারিগরি কুশলতা আর কঠোর পরিশ্রমের ফলেই একটা অনুষ্ঠান ভিন্ন মাত্রা আর ভিন্ন ব্যঞ্জনা পেয়ে যায় প্রায়শই। গায়ক অভিনেতা শিল্পীকে এরা আলোকিত করেন, উদ্ভাসিত করেন, কিন্তু নিজেরা অনালোকিত এবং অনালোচিত থেকে যান। আমাদের আজকের নানা রঙের দিন অনুষ্ঠানে শিলচরের এমনই একজন অনালোকিত অনালোচিত মঞ্চ ব্যক্তিত্ব এবং শব্দ তথা আলোক শিল্পী রন্টু বাগচির মুখোমুখি আমরা। আসুন প্রবীণ এই শব্দ এবং আলোক শিল্পী রন্টু বাগচির মুখ থেকেই সরাসরি শুনি তার ফেলে আসা জীবনের অনেক অনেক অজানো গল্প আর কথা।
1: আমার জন্ম শিলচরেই, আমি শিলচরেই বড় হয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু আমার এখানেই। তো স্কুল লাইফ, কলেজ লাইফ সবই শিলচরে। আমার বাড়ি অম্বিকাপট্টিতে, সেখানেই আমার নিজস্ব বাড়ি। আর ছোটবেলা থেকেই আমি এই আলোর জিনিসটা আমি খুব পছন্দ করতাম, যার জন্য আমি স্কুল লাইফ থেকেই মঞ্চে আলোর ব্যবস্থাটার জন্য খুবই চেষ্টা করতাম, কিছুটা সফল হতাম, কিছুটা অসফল হতাম।
2: আচ্ছা, আপনার এই যে ছোটবেলার কথা বললেন, যে স্কুল জীবনটা, আপনার শিলচরে মানে কোন স্কুলে পড়াশোনা করেছেন আপনি?
1: আমি প্রথমে তো পাঠশালায় পড়ি, দুর্গাশঙ্কর পাঠশালায়।
2: আচ্ছা,
1: তারপরে ছিল অম্বিকাপুর হাই স্কুল। তো অম্বিকাপুর হাই স্কুলে আমরা ভর্তি হয়েছি, তার দুই তিন বছর পরেই ওইটা অধরচাঁদ হাই স্কুল হয়ে যায়, এবং ওইখান থেকেই আমি আমার স্কুল লাইফ শেষ করি।
2: আচ্ছা, আপনার মাধ্যমিক কবে দিয়েছিলেন আপনি, মনে আছে সেটা?
1: আমার 62-তে।
2: আচ্ছা, সে সময়ের স্কুল জীবনের সঙ্গীতের কথা বা শিক্ষকদের কথা কি মনে আছে আপনার?
1: তখন ওই স্কুল লাইফে যে যারা শিক্ষক ছিলেন তাদের কথা কিছুটা মনে আছে। যেমন আমরা একদম ক্লাস 4-5 যখন পড়ি, তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের এখনের যে জহর সেন, ওনার পিতা।
2: আচ্ছা,
1: হ্যাঁ, উনি আমাদের ইংরেজি পড়াতেন, এবং ওনার ইয়ে ছিল, গালিটা ছিল, যদি কেউ পড়াশোনা না করতো, না পারতো, তাহলে বলতেন তুমি ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও।
2: আচ্ছা,
1: হ্যাঁ, তো ওইসব ঘটনা নিয়ে আমরা আমাদের স্কুল লাইফটা শুরু করেছিলাম আর কি। আর তো পরে আরও অনেক স্যাররা এসছেন, তাদের সঙ্গে নানাভাবে ইয়ে হয়েছে আমাদের।
2: আর কলেজ জীবনটা কোথায় কেটেছে?
1: কলেজ তো জিসি কলেজে,
2: গুরুচরণ কলেজে পড়াশোনা করেছেন। সেই সময়ে অধ্যাপকরা কারা ছিলেন সেই সময় আপনি যখন পড়াশোনা করেছেন?
1: তখন অধ্যাপক ছিলেন হরিপদ ভট্টাচার্য।
2: হরিপদ ভট্টাচার্য ছিলেন।
1: আর ইয়ে ছিলেন, এমনি স্যাররা ছিলেন, এই হ্যাঁ ঠিক নামটা মনে নেই, বাংলার প্রফেসর ছিলেন একজন, জগন্নাথবাবু,
2: জগন্নাথ রায়চৌধুরী।
1: হ্যাঁ, জগন্নাথ রায়চৌধুরী। তারপরে আরো কয়েকজন ছিলেন, ঠিক আমার এখন মনে পড়ছে না।
2: আচ্ছা, তো আপনি মানে পৈতৃক বাড়ি ছিল আপনাদের অম্বিকাপুর?
1: হ্যাঁ, আমার এটা পৈতৃক বাড়ি। প্রথম আমার জন্মটা হয় এখন যে ইস্কন মন্দির আছে,
2: আচ্ছা,
1: ওইটা ভবানী পাল এক ভদ্রলোক ছিলেন, ওনার বাড়িতে আমরা ভাড়াটিয়া থাকতাম। আমার বাবা ডিব্রুগড় থেকে গুয়াহাটি এলেন, গুয়াহাটি থেকে এখানে এলেন।
2: আচ্ছা,
1: আমার বাবা হেলথ অফিসার ছিলেন, তো এখানে এসেই রিটায়ার করেন। তারপরে ওই বাড়িতে আমার জন্ম হয়। তারপরে আমরা অম্বিকাপট্টিতে ওই মৌলভী রোডের পাশে ওই বাড়িটা আমরা আমার বাবা ইয়ে করেন, কিনেন।
2: আচ্ছা, তো আপনি এখন যে অম্বিকাপট্টি

0: মেঘবতীর যে চেহারা হয়েছে, যে আজকে মেঘবতীর যে একটা বিশাল বড় বড় সৌধগুলো গড়ে উঠছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি গড়ে উঠছে, সেগুলো তো আপনারা তখন চিন্তাই করতে পারেননি।
1: না না, তখন তো সব আসাম টাইপ ছিল,
0: তখন সব আসাম টাইপ ছিল। মেঘবতীর চেহারাটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, শিলচরটাও পাল্টে গেছে। তো আপনি ছোটবেলা তো শিলচরকে দেখেছেন, সে কিরকম দেখেছেন শিলচরটাকে আপনি, শিলচর শহরটা?
1: শিলচর শহরটা তখন ছিল ফাঁকা ফাঁকা। আমরা আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই শ্মশানের চুলার আগুনটা দেখতে পারতাম, মানে এই সুভাষনগরটা ছিলই না,
0: এতটা খোলা ছিল।
1: হ্যাঁ, সুভাষনগরের আজকে যে সুভাষনগর বা এই যে নিয়ন রোড বলে আছে, এগুলো কিছুই ছিল না, শুধু মাঠ ছিল।
0: তো শিলচরের তখন তো অনেক খোলা জায়গা ছিল, যে বললেন যে মানে মাঠ ছিল।
1: হ্যাঁ,
0: শিলচর শহরের অনেক জায়গাতেই, মানে যখন সাহেবরা ব্রিটিশ চলে যাওয়ার পরটাতেও অনেক খোলা জায়গা ছিল, আজকে যেগুলো ভরাট হয়ে গেছে, হ্যাঁ অনেক ঘন বসতি হয়ে গেছে। শিলচর শহরের অনেকেই বলেন যে শিলচর শহরটা খুব সুন্দর শহর ছিল, যেটা আজকে ক্রমশ নষ্ট হয়ে গেছে শহরটা, সেটা কি ঠিক?
1: হ্যাঁ, আগে ছিল সবুজে ভরা, গাছপালা চারিদিকে গাছপালা ছিল, আলো বাতাস প্রচুর পাওয়া যেত। এখন তো চারিদিকেই সব হাই রাইজিং বিল্ডিং, কোথায় হাওয়া কোথায় আলো কিছুই পাওয়া যায় না। কোনো কোনো ফ্ল্যাটের মধ্যে দিনের বেলা আলো জ্বালিয়ে কাজ করতে হয়, কারণ আলো ঢুকেই না। আগের যা ছিল আগেরটা আর এখন নেই, আগের চেহারা এখনের এই জন্মের, মানে এই প্রজন্মের যারা এখন বর্তমান ছেলেরা মেয়েরা, এরা বুঝতেই পারবে না যে অম্বিকাপট্টি বা শিলচর টাউনের কীরকম ছিল। ওরা তো এখন এই দেখেই অভ্যস্ত, বিরাট বিরাট হাই রাইজিং বিল্ডিং, তারপরে আপনার রাস্তাঘাটের তো অবস্থা,
0: রাস্তাঘাট তো আগে এরকম ছিল না, আগে
1: না আগে ছিল না,
0: এখন যে পর্যায়ে পৌঁছেছে রাস্তাঘাটগুলো সেরকম ছিল না, রাস্তা
1: ছিল না বা ইয়ে ছিল, ভাঙা ছিল কিন্তু এতটা ভাঙা ছিল না।
0: আচ্ছা, তো আপনি কলেজের পড়াশোনা শেষ করেই কি আপনি সেই আপনার যে মানে আপনার যে,
1: আমি অ্যাকচুয়ালি আপনার কলেজের পড়াশোনা শেষ করে আমি পলিটেকনিকে ভর্তি হই।
0: আচ্ছা,
1: কারণ যেহেতু আমার ছোটোর থেকে এই টেকনিক্যাল লাইনটা খুব
0: পছন্দের
1: ছিল, আমি স্কুলে যখন নিচের ক্লাসে পড়তাম 5, 6, 7 তখন আমি মঞ্চে আলো করতাম। আমাদের স্কুলে 25শে বৈশাখ, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এগুলোতে আমরা ঘর থেকে শেড খুলে নিয়ে, বাল্ব খুলে নিয়ে আমরা আলো দিতাম।
0: মানে ছোটবেলা থেকে
1: আমার এই ব্যাপারে একটা ইয়ে ছিল, নেক ছিল আর কি।
0: আচ্ছা আচ্ছা, তো পলিটেকনিকে কি পড়াশোনা করলেন?
1: পলিটেকনিকে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ি, তারপরে আর আমি পড়ি নাই।
0: আচ্ছা,
1: আমার অসুবিধা ছিল, তারপরে আমি আমার ব্যবসার লাইনে আমি এসে যাই। ওই আমার যে ছোটোর থেকে যে ইয়েটা টেকনিক্যাল ব্যাপারে যে আমার ইন্টারেস্টটা, এবং বিশেষ করে ইলেকট্রিকের, তো সেইটাই ধরে নিয়ে আমি আমার ব্যবসা শুরু করি।
0: তো আপনার এই যে আপনার পারিবারিক কোনো ঐতিহ্য ছিল না সেই ব্যবসার, বা আপনার বাবা চাকরি করতেন
1: না? আমার বাবা চাকরি করতেন,
0: চাকরি করতেন, কিন্তু আপনি সেই ব্যবসার দিকটাতে ঝুঁকলেন কি করে, মানে এটা যদি বলেন আমাদের?
1: কি করে ঝুঁকলাম সেটা তো বলা মুশকিল। আমার মনে হয়েছে যে আমি ফ্রিলি কাজ করব। আমি অনেক চাকরির অফার পেয়েছিলাম, আমার বড় দাদা দিল্লিতে থাকেন এখন, উনি আমার চাকরির ব্যবস্থা করেছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সে।
0: আচ্ছা,
1: তাই বললাম না, আমি চাকরি করব না, চাকরিটা আমার পছন্দ না, আমার টেকনিক্যাল ইয়েটা ভালো লাগে এবং এর মধ্যেই আমি থাকতে চাই,
0: মানে এর মধ্যে একটা আনন্দ আপনি খুঁজে
1: পান। হ্যাঁ,
0: আচ্ছা,
1: আর আসলে আমি এখন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, গভ অথরাইজড, আর এই যে মঞ্চের ইয়েটা, আলো বা সাউন্ড সিস্টেম, এগুলো আমি অনেক দিন থেকেই করছি। আমি নানান সংস্থার সঙ্গেও জড়িত ছিলাম, এই নাটুকেরা, পূবালির সঙ্গেও ছিলাম, রূপম, তারপরে কালচারাল ইউনিট, শিলচর কালচারাল ইউনিট, এইসব সংস্থার সঙ্গে আমি জড়িত ছিলাম। অনেক আলো এবং মানে শব্দের ব্যবস্থা করেছি, এবং আমি নাটুকেরা ও শিলচর কালচারাল ইউনিটের সঙ্গে প্রায় 7 বার লখনউ কম্পিটিশন, পাটনা কম্পিটিশন, মানে অল ইন্ডিয়া ড্রামা কম্পিটিশন যেটা হয়, এতে আমি পার্টিসিপেট করেছি আমার আলো নিয়ে।
0: আচ্ছা, তো আপনার এই মানে

0: যে এটার প্রতি যে আগ্রহটা, সেটা কি মানে কোনো বিশেষ কোনো ব্যক্তির মানে ইয়ে ছিল, প্রভাব ছিল?
1: আমাদের পাড়ায় অম্বিকাপুরটিতে দুর্গাপূজার সময় খুব ভালো অভিনয় হতো, মানে নাটক হতো আর কি। পুজোর তিন দিন তো হতোই, সঙ্গে ওই লক্ষ্মী পূর্ণিমার পরে বা আরও স্পেশাল নাইট বলে বলে অনেকবার অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। তো ওইখানে মন্টু পাল বলে, উনি নেই এখন, মন্টু পাল, তারপরে হারান ভট্টাচার্যি আর রবি ভট্টাচার্যি,
0: আচ্ছা,
1: এদেরকে আলো করতে দেখতাম। সেই আগের দিনে আমাদের এখন যে লাইটগুলো কমানো বাড়ানোর জন্য ডিমার ব্যবহার হয়, তখন এগুলো ছিল না। তখন মাটির কলসির মধ্যে জল দিয়ে আর ওই যে তুতে বলে যে কপার সালফেট, ওগুলো দিয়ে ও ডিমার বানাতেন। তো ওই দেখে দেখে আমারও মনে হলো আমিও কিছু করি। তো আমরাও কিছুদিন ওই সেই মাটির কলসিতে জল দিয়ে এরকম করেছি। তখন ছিল ডিরেক্ট কারেন্ট, মানে ডিসি যাকে বলে, এখন আমরা এসি ব্যবহার করছি, অল্টারনেটিং কারেন্ট। তো ওই সময় ডিরেক্ট কারেন্ট ছিল, ডিসি। তো ওই থেকে আমার মানে নাটকের প্রতি আর কি, মানে আলোর প্রতি, নাটকের প্রতি না, নাটক তো হবেই, আলোটা যেটা আমি করতে পারি। আর তারপরে আস্তে আস্তে যেন আমি সাউন্ডটাও দিতে পারি, এই এর জন্য সাউন্ডেরও ব্যবস্থা করলাম।
0: এই যে ব্যক্তিদের কথা বললেন, এই যে কথা বললেন এই শিল্পীদের, যে মন্টু পাল, তারপর রবি ভট্টাচার্য, এরা কি এই আমাদের এই অঞ্চলের, এই ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে কাজ করছেন সেক্ষেত্রে এরা অগ্রণী আমাদের অঞ্চলে?
1: না, এরা আসলে ওরা কিন্তু ইয়ে ছিলেন না, ব্যবসার মতো করতেন না, ওরাও এই অ্যামেচার,
0: নেশা ছিল
1: অ্যামেচার। হ্যাঁ, পূজার সময় ওরা এই ভাঙা ওই অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে ওটার মধ্যে হোল করে বাল্ব লাগিয়ে এইসব ব্যবস্থা করতো, পূজার পরে এগুলো পড়ে থাকতো আবার। আমি কিছুদিন করার, এটা করার পরে আমি তো আরো নতুন নতুন অ্যাপারেটাস যেগুলো মানে বেরোয় সেগুলো আমি এনে এখানে আমরা এক্সপেরিমেন্ট করি। তারপরে আমি তো অল ইন্ডিয়া ড্রামা কম্পিটিশনে গেছি, তারপরে শিলচরে তো প্রচুর করেছি, এখনো করছি।
0: তো আপনি এই নেশা থেকে আপনার এটা পেশা হয়ে গেল?
1: ঠিক পেশা না, পেশা তো আমার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর।
0: তো তখন যে আপনি যে মঞ্চে আলো প্রক্ষেপণের কাজ করতেন বা শব্দ প্রক্ষেপণের কাজ করতেন, সেটা কোনো প্রফেশনাল কোনো জায়গা ছিল না?
1: প্রফেশনাল কোনো জায়গা ছিল না, তবে যা খরচাপাতি যা পাওয়া যেত তা দিয়ে জিনিসপত্র কিনে এগুলো শেষ হয়ে যেত। ওটার থেকে খাওয়ার কোনো প্রভিশন ছিল না আর কি, বলে ওটা রোজগার করে খাবো সেটার কোনো প্রভিশন ছিল না।
0: মানে পাশাপাশি আপনার তখন ইলেকট্রিকের ব্যবসাটা ছিল, আর এটা এটা নেশা
1: ইলেকট্রিকের ইয়েটা আমার পরে এসছে।
0: আচ্ছা,
1: আগে আমি ইয়ে করতাম, এই স্টেজে ইয়ে করতাম, আর পরে আমার আস্তে আস্তে আমি লাইসেন্স নিলাম, নিয়ে আমি বর্তমানে সেই কাজটাই করে যাচ্ছি আর কি।
0: আচ্ছা, তো আপনি এমনিতে আপনার এই নাটকের জগতে এই যে আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা, কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের বলেন আজকে?
1: নাটকের জগতে একটা ঘটনা আমার মানে খুবই মনে একদম জলজল করে আছে, সেটা হচ্ছে গিয়ে একবার আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি স্টেজে একটা নাটক মঞ্চস্থ হবে পরের দিন। আগের দিন ওই আলোর ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আমি আর আমার বন্ধু পঙ্কজ পুরকায়স্থ, যে ব্যায়ামবীর, এই দুজনেই উপস্থিত ছিলাম। তখন কাজ করার সুবিধার জন্য উপরে একটা লাইট লাগানোর জন্য আমরা সিঁড়িতে করে, আমি আর কি, আমি বললাম ওকে, বলে তুই সিঁড়িটা ধর, আমি উপরে উঠে লাইটটা লাগাই। তো সিঁড়িটা ধরেছে ও, তো সিঁড়িটা ধরে যখন আমি একদম টপে গেছি, তখন সিঁড়িটা হঠাৎ একটু ডিসপ্লেসড হয়ে যাওয়াতে আমি উপর থেকে নিচে পড়ে যাই। তখন ও সিঁড়িটা ছেড়ে দিয়ে দুহাত বাড়িয়ে আমাকে লুফে নেয়।
0: আচ্ছা,
1: এবং দুজনেই পড়ে যায় স্টেজে, কিন্তু কারোরই কোনো মারাত্মক ক্ষতি হয়নি। তা আমার এখনও মনে আছে, ওই দিন যদি পঙ্কজ পুরকায়স্থ না থাকতো, তাহলে হয়তো আমি এই জগতে আর থাকতাম না, কারণ বেশ উঁচুর থেকে আমি মাথা নিচের দিকে করে পড়েছি।
0: আচ্ছা, যেহেতু
1: এইটাই

0: আমার স্মরণীয় জিনিস, মানে ব্যাপার, আর এটাই আমার মনে এখনো জল জল করছে, কেননা ও আমাকে নতুন জীবন দিয়েছে।
1: আচ্ছা, তো আপনার নাটকের বাইরে আপনার এমনি অন্য অন্য কোনো ধরনের ভালোবাসা কি আছে, ভালো লাগার জায়গা আছে কি নাটকের বাইরে? আচ্ছা, আপনি তো শব্দ প্রক্ষেপণও করতেন,
0: হ্যাঁ,
1: তো এই শব্দ প্রক্ষেপণের ক্ষেত্রে আজকে যে জায়গাটা, বা আলোর ক্ষেত্র, এটা বিশেষ পরিবর্তন এসে গেছে, আজকে অনেক উন্নত প্রযুক্তি এসে গেছে,
0: হ্যাঁ,
1: তো আমাদের শিলচরে সেই প্রযুক্তিটা কি মানে মানে প্রয়োগ হচ্ছে বা আপনি কি প্রয়োগ করছেন এখন?
0: প্রয়োগ তো হচ্ছেই, ওসব না হলে স্টেজে আর্টিস্টরা গানই গায় না। যখনই গিয়ে দেখে যে স্টেজে স্পেশাল এফেক্টের কোনো জিনিস নেই, তখন ওরা বলে আমরা গান গাইব না, এ মাইকে আমরা গান গাইব না। কিন্তু এমনও হয়েছে যে স্পেশাল এফেক্ট ছাড়াও গান গেয়ে অনেক মানে খুবই খুশি হয়েছে, যে বলে এখন এই ইদানিংকালে, বেশি দিন হয়নি, শুভপ্রসাদ নন্দী মজুমদার একটা ফাংশনে গেছিল, এটা স্টেট ব্যাংকের ফাংশন ছিল আরডিআই হলে, তো ওই দিন আমার অন্য জায়গায় একটা প্রোগ্রাম ছিল, আমার যে কাজ করে মাইকের অপারেটর ও সব জিনিস নিয়ে ওইখানে চলে যায়। তো যেহেতু এই প্রোগ্রামটা আমাকে করতে হবে, তখন আমি ছোট আরেকজনের কাছ থেকে একটা ছোট অ্যাম্পলিফায়ার আর ছোট দুটো বক্স নিয়ে আমি আরডিএলে যাই। তো শুভপ্রসাদ নন্দী মজুমদারকে ওরা নিমন্ত্রণ করেছে গান গাওয়ার জন্য, এসে ঢুকেই ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল দেখে, যে ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার আর ছোট ছোট দুটো স্পিকার। তো যাই হোক, ও মন খারাপ নিয়ে স্টেজে উঠেছে, উঠে তারপরে ওই যখন গান গাইল, গান গেয়ে তার এতই ভালো লাগলো, অনেকগুলো গান গেয়ে ফেললো।
1: আচ্ছা,
0: তো এসে বলছে তোমরা কেন বসো না স্টেজ ইয়েতে মাইকের সামনে, তোমরা বসলে তো কিছুই লাগে না, কোনো এফেক্টই লাগে না। তো আসলে কথা হচ্ছে, এখনের আর্টিস্টরা শুধু ওই ইকো চায়, রিভার্ব চায়, হ্যাঁ, যাতে গলাটা একটু অন্যরকম হয়ে যায়, ওগুলো সব কি মানে আর্টিফিশিয়াল। তো আমার অরিজিনাল গলা আর এই মেশিন দিয়ে কাঁপানো, মোটা পাতলা করা, এগুলো তো সবই আর্টিফিশিয়াল। তখন ওগুলো আমাকে আমাদেরকে করতে হয়, কেননা এটা না হলে তো আমাদের আর ডাক পড়বে না।
1: তো আপনি এমনিতে কোনো বিশেষ শিল্পী, নামী শিল্পী আমাদের ভারতবর্ষের বাইরে যারা এখানে এসেছেন, এদের এদের সঙ্গে কি মানে অনুষ্ঠান করেছেন এখানে আমাদের?
0: আমি অনেক দিন সঙ্গীত চক্রের যে হোল নাইট প্রোগ্রাম, এগুলো আমি অনেক দিন করেছি, যেখানে বড় বড় আর্টিস্টরা এসেছেন, অজয় চক্রবর্তী, বিজি যোগ, স্মৃতিকণা ধর চৌধুরী, তারপরে আপনার মানস চক্রবর্তী, অনেক মানে, তারপরে দিল্লি থেকে ওস্তাদ মুনাব্বর আলী খা, তারপরে শরদের শরদ বাদক একজন ভদ্রলোকের নাম ঠিক মনে পড়ছে না, বাহাদুর খা বা ওই জাতীয় কিছু, তারপরে শান্তাপ্রসাদ তবলারিয়ে, ওনারা আমার মাইকে বাজিয়ে গেছেন, গান গেয়ে গেছেন, এই অভিজ্ঞতাটুকু আমার আছে।

0: তো এখন কি আপনি মঞ্চে কাজ করেন, শব্দ প্রক্ষেপণ বালো প্রক্ষেপণের কাজ করেন?
1: এই যে স্টেজে আমি একটু কম আসি, কারণ এখন এসে আমার ঠিক ইয়ে হয় না, মানে জিনিসটা ভালো লাগে না,
0: মনে খোরাক পান না,
1: খোরাক পাই না, কারণ আমরা বয়স হয়ে গেছে আর এখন সব ইয়ং স্টাফ, ওদের মধ্যে এসে অনেক সময় এটা জিনিসটা যেন ভালো লাগে না। তাই আমার সিস্টেম ইয়ে আছে, মাইক টাইক সবই আছে,
0: লাইট আছে,
1: সিস্টেম আছে, এটার জন্য লোকও আছে, ওই এগুলো দেখাশোনা করে, অপারেট করে, জিনিসপত্র আমি কিনে দিই, আমার নামেই কাজ হয় আর কি।
0: আচ্ছা, তো আপনার সেই স্মৃতি নিয়ে আপনি আছেন আজকে?
1: হ্যাঁ, এখন আছি,
0: পুরনো দিনের স্মৃতি নিয়ে আজকে
1: আছি। আমাদের মধ্যে আবার বোধহয় আমরা নাটকেরা নিয়ে আবার মানে মঞ্চে আসব খুবই শিগগিরই। তো আমার যে পুরাতন মানে পুরানো বন্ধু অশোক চক্রবর্তী, সে কলকাতা থেকে ও এসছে, ও বলেছে না তোকে আমাদের মানে এই নাটকে লাইটিং করতে হবে। আমি বললাম আমি কী করে করবো? বলে তুই কী করবি, তুই তো অপারেট করবি, সব ঠিক করে দেবে তোর লোক, তুই শুধু অপারেট করবি। আমি ঠিক আছে, সেটা করা যাবে।
0: আচ্ছা, তো আপনি আপনি আবার আমার শিলচরের মঞ্চে আবার
1: আসতে পারি মনে হয়?
0: আচ্ছা, আপনার এমনিতে তো আপনার অবসর নেই সেই অর্থে, এখনো ব্যস্ত আছেন কাজের মধ্যে?
1: হ্যাঁ, এখন আমি নিজেকে ব্যস্ত রেখেছি, বসে গেলেই তো বসে গেলাম।
0: আচ্ছা,
1: আর যতদিন পর্যন্ত চলাফেরা করতে পারবো, হাত পাও চলবে, ততদিন কাজ করে যাওয়া তো ভালো।
0: তো আপনি এমনিতে আপনার অবসর সময়টা এমনিতে বাড়িতে কিভাবে কাটান আপনি?
1: আমি
0: গান শুনতে ভালোবাসি,
1: গান শুনি। আমি যখন আমার অফিসে বসে কাজ করি, তখন আমার টেপ রেকর্ডার আছে, ওইটাতে আমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এগুলো বেশি শুনতে ভালো পাই, এবং রবীন্দ্রসঙ্গীতটা।
0: আচ্ছা,
1: এই চটুল গান আমার এতটা ভালো লাগে না। তো আমার ইয়ে আছে, ডিভিডি প্লেয়ার আছে, ওইটার মধ্যে আমি রবীন্দ্রসঙ্গীত লাগিয়ে দিই, অথবা সেই পুরোনো দিনের গানের সিডি ওগুলো লাগিয়ে দিই, সেই পুরোনো লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, কিশোর কুমার, এদের যে পুরোনো পুরোনো গানগুলো ওগুলো শুনতে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা,

এতক্ষণ আমরা শিলচরের প্রবীণ মঞ্চ ব্যক্তিত্ব এবং শব্দ তথা আলোক শিল্পী রন্টু বাগচির কাছ থেকে তার জীবনের অনেক কথা জানতে পারলাম। তার সুস্থ এবং সুদীর্ঘ জীবন আমরা কামনা করি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় ফুরিয়ে আসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, ভাষ্য রচনা ও সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, সম্পাদনা রাহুল কান্তি দেব এবং উপস্থাপনায় মনোজ দেব। এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণ ও হেমা সরদেসাইয়ের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মন।

গানটি শুনলেন তাল ছবি থেকে আশা ভোসলে, আদিত্য নারায়ণ এবং রিচা শর্মার কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন ভিক্টরি ছবি থেকে কেকের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। গানটি শুনলেন বিরাসত ছবি থেকে চিত্রার কণ্ঠে। এবারে গানটি শুনবেন বন্ধন ছবি থেকে মহেন্দ্র কাপুরের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন আব্দুল্লাহ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, প্রথমে দিল্লি কেন্দ্র থেকে এবং এরপরেই এর বাংলা অনুবাদে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী হ্রীমদ ভগবত গীতা মে কাহা গয়া হদি ব্যক্তি কি বুদ্ধি শুদ্ধ হো তো অকসর ছোটে ছোটে কর্মো কি নৈতিক যোগ্যতা ভি বড়ে বড়ে কর্ম কর ডালনে মে সমর্থ হতি হুদ্ধি তো এক তলবার কে সমান হ জীবন মে যো কুছ ভি ইনসান।

0: क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: माननीय প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনি এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেশজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
4: আকাল। নমস্কার স্যার।
5: নমস্কার স্যার।
3: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
4: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং

0: 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার, আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দর বীরজি, তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি, এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দর দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভি দৌড়তে দেখছে।
1: বা বা বা, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিং জি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দর বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
2: হ্যাঁ স্যার, আমি গরিন্দ।

0: দেখ, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি। কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশ জি,
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না। কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব। পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরো কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরো করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরো ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছ নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয়, একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি, তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো, তোমাদের যে লড়াই, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও। এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
1: অনেক অনেক ধন্যবাদ। আমার

প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে। প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ, রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলবাতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা,
সাজি ওয়ালা সেরিলজির জীবন।

আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈ মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি

আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথা উল্লেখ করতে চাই, এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে, একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন, তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি

0: কোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকৈলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় তিন দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় ১৫টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট ৩৬৫ টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় ৪০ লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের ৫০ বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়ই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা। এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, প্রথমে দিল্লি কেন্দ্র থেকে এবং এরপরে এর বাংলা অনুবাদে শুনলেন কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী শিলচর।
2: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
3: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
2: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
3: হঠাৎ এই কথা কেন বলছিস?
2: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
3: তাই নাকি? কি হবে সেখানে?
2: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন। একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।

0: বাহ, এ তো দারুণ খবর দিলি। আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
1: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।

0: আকাশবাণী শিলচর। এবারে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন রাখি বর্মন।
1: সম্মানিত সকল শ্রোতা, আমি রাখি বর্মন, জয়পুর তৃতীয় খণ্ডের নিবাসী। আজ আমি কথা বলতে এসেছি এমন এক বিষয়ে যা শুধু নারীদের নয়, সমগ্র সমাজের উন্নতির সঙ্গে জড়িত, নারীর অধিকার। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নারীকে মা, কন্যা, স্ত্রী বা বোন হিসাবে সমান দেওয়া হয়, কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে তার অধিকার অনেক সময় স্বীকৃতি পায় না। শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, এইসব ক্ষেত্রে আজও নারীদের বাধার মুখে পড়তে হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? নারীর অধিকার মানে শুধু সমান মজুরি বা কর্মক্ষেত্রে সুযোগ পাওয়া নয়, এটি মানে সমান নিরাপত্তা, স্বাধীনতা। একজন নারী যেন নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে, নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়, এটাই তার প্রকৃত অধিকার। আমাদের সমাজে অনেকেই বলে নারীদের দেওয়া হচ্ছে, নারীরা পাচ্ছে, কিন্তু সত্য হলো নারীরা দান নয়, দয়া নয়, ন্যায্যতা চায়। আমাদের প্রাপ্য অধিকার ভিক্ষা নয়, এটি জন্মগত অধিকার। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, অসমবেতন, এসব শুধু নারীদের সমস্যা নয়, এটি গোটা সমাজের উন্নয়নের পথে বাধা। ইতিহাস বলে যখনই নারীরা শিক্ষা, ক্ষমতায়নের সুযোগ পেয়েছে তখনই সমাজ এগিয়ে গেছে। তাই নারী অধিকার নিশ্চিত করা মানে পরিবারের উন্নতি, সমাজের অগ্রগতি এবং দেশের সমৃদ্ধি। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত, নারীর প্রতি মানসিকতা পরিবর্তন আনতে হবে। নারীকে দুর্বল ভাবার যুগ শেষ, তারা শক্তিশালী, বুদ্ধিমান এবং সম্ভাবনাময়। দ্বিতীয়ত, নারীদের শুধু সুযোগ নয়, সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এইসব নিশ্চয়তা ছাড়া প্রকৃত স্বাধীনতা আসে না। তৃতীয়ত, নারীদের নিজেদের এর অধিকারের জন্য লড়তে হবে। অধিকার কেউ দয়া করে দেয় না, এটি সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। আমরা জানি এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু আজ যদি আমরা কণ্ঠ তুলি, আগামীকাল অনেক কণ্ঠ যুক্ত হবে। নারীর অধিকার শুধু নারীদের বিষয় নয়, এটি ন্যায্য বিচারের, সমতার এবং সভ্যতার মাপকাঠি। আজ আমি বলতে এসেছি আমরা থামব না, আমরা এগিয়ে যাব, কারণ আমরা শুধু নারী নয়, আমরা পরিবর্তনের প্রতীক। ধন্যবাদ।
0: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন রাখি বর্মন, আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি থ্রি ইডিয়টস ছবি থেকে শান শান্তনু মৈত্র কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি 71 ব্রোকেন লাইন্স ছবি থেকে তীর্থ ভট্টাচার্যর কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন অপরাজিতা তুমি ছবি থেকে শান্তনু এবং অনিন্দর দ্বৈত কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন ইমনের কণ্ঠে দ্বিখণ্ডিত ছবি থেকে।

গানটি শুনলেন শঙ্খবেলা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মান্না দের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন তোমাকে চাই ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতু গুহর কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন মিতালী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন মিতালি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 58 সেকেন্ড। এবারে শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: प्रधानमंत्री अनुष्ठाने जलाशय और जलेर उत्स परिष्कार परिच्छन्न रखार

0: আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ, স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ অর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। শিকায়ত নহি, শুরু।

0: जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
1: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়।
0: তাম্র পট্টিকাওয়ো কো লেকর লোগো মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইন মে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি হ্যায়। ইন তাম্র পট্টিকাওয়ো মে চোলা বংশ কি উপলব্ধিও কা ভি বর্ণন মিলতা হ্যায়। ইনসে পতা চলতা হ্যায় কি চোলা সাম্রাজ্য কি সমুদ্রী শক্তি কিতনি মজবুত থি। দক্ষিণ পূর্ব এশিয়া কে দেশো কে সাথ উনকে সম্বন্ধো কি জানকারি ভি ইনমে মিলতি হ্যায়।
1: শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে, যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরো শক্তিশালী হয়।
0: দেশ আপনি লোকের শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনি আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে। যে লোক সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
1: চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে

0: দুজন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস এর পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নির্ভয় এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দপ্তর সূত্রের খবর, নির্ভর শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তান সহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6000-এর বেশি জায়গায় সাইকেল চালানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর, আজকের নাটক চাইছি তোমার বন্ধুতা।
2: আকাশবাণী শিলচর, আজকের নাটক চাইছি তোমার বন্ধুতা, পরিবেশনায় বিবর্তন থিয়েটার গ্রুপ।

0: এই যে শুনছো, এ তোমরা তো দেখছি বড় কাজের লোক ভাই। ইনফ্যাক্ট আমি তো তোমাদেরকে খুঁজছিলাম।
1: ও তাই,
2: তা তোমার কি চাই?
0: আরে ওই যে তোমরা বললে না, কেউ চাইলে ওর ছবিতে হাজারখানেক লাইক দিয়ে দাও, তা ভাই সবাই মিলে আমার ওই ছবিতে 1000 লাইক আর 400 কমেন্ট দাও না ভাই।
1: কি?
0: আরে ফেসবুকে মানে আমি না এখনো প্রোফাইল পিকচার আপলোড করেছি, তাতে ওই 1000 লাইক আর 400 কমেন্টস বেস হয়ে যাবে আমার।
2: তা এখন পর্যন্ত কখানা লাইক জুটেছে তোমার ছবিতে?
0: সে পড়েছে অনেক টনেক, তবে আরো চাই জানো।
3: অনেক টনেক? এই তুমি চোরকাটা গলির মধুকুমার না?
0: হ্যাঁ।
3: এক মিনিট, এই ফেসবুকটা দেখতো, দেখ না। মধু, তুমি মেন্ডি হলে কবে? হ্যাঁ
0: না মানে কি জানো, ফেসবুকে না অমর নাম নিতে হয়, তবেই তো মেয়েরা বেশ খুশি হয়, আর ওই লাইকস আর কমেন্টস বেশ পাওয়া যায়, ওই আর কি। আর কিছু না,
2: তোমার ছবিতে এখন অবধি মোটে 3টে লাইক, আর তার মধ্যে একটা তো দেখছি তোমার নিচেরই দেওয়া।
0: সে আর কি বলি ভাই, ছবি তো বুঝতে পারছো, ওই বাকি দুটো লাইকের মধ্যে থেকে না একটা লাইক আমি আমার ছোট বোনকে ফুচকা ঘুষ খেয়ে ম্যানেজ করেছি, আর ওই বাকি লাইকটা আমি নিজে দিয়েছি মায়ের মোবাইল থেকে। এই ভাই সবাই মিলে দাও না 1000 লাইক আর 400 কমেন্ট দাও না ভাই, প্লিজ।
4: আহা, তা হঠাৎ তো লাইকের জন্য খেপে উঠলে যে।
0: মানে কি হয়েছে জানো, আমার না লাভ হয়ে গেছে জানো। আরে লাভ না লাভ, লাভ মানে ক্রাশ।
2: উরি বাস, কার সঙ্গে তো ক্রাশ হয়ে গেছে তোমার মধুকুমার?
0: ওর নাম বলবো ওর নাম?
4: হ্যাঁ
0: বলবো, ওর নাম কিউটি পাই শালু।
1: শালু?
0: হ্যাঁ, ও না ওই সারাক্ষণ ফেসবুক লাইভে থাকে জানো। দাঁড়াও আমি দেখি ফেসবুক দেখি। আরে তুই ও লাইভে, সেই যে

0: লালু।
1: ওমুথু, তুমি সত্যি বলছো তোমার ওই কিউটি পাই শালুর সঙ্গে লাভ হয়ে গেছে?
2: হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে 50% হয়ে গেছে জানো। আমার দিক থেকে না, আমি পুরোপুরি রেডি, শুধু ওর দিকেরটা বাকি। এই আমি আজ কি ভেবেছি জানো, ওকে না ফেসবুকে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবো, তারপর ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আর তারপর তারপর একটু টেক্সট করব, তারপর হোয়াটসঅ্যাপে চ্যাট, আর তারপর তারপর শালুর সাথে একটা দুর্দান্ত ডেট।
3: তা ভাই, এত ভাবছো কেন, রিকোয়েস্টটা পাঠিয়ে দাও।
2: আরে তাহলে তো হবে না, মানে ওই তিনটে লাইকওয়ালা ছবি দেখে ও যদি পাত্তা না দেয়, যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে।
1: তা অবশ্য বটে। আচ্ছা, আমরা দেব তোমার ছবিতে 1000 লাইক,
3: 500 কমেন্টস,
1: আর যা চাও তুমি হাবি যাবি
2: দেবে।
1: হ্যাঁ, আরে দেব দেব, কিন্তু তার বদলে আমাদের চাই।
2: ও মা, এমনি এমনি দেবে না? এই আমি টাকা পয়সা দিতে পারবো না, যাও।
1: টাকা পয়সা লাগবে না।
2: তবে কি লাগবে?
1: বলছি, আমরা দেব তোমার ছবিতে 1000 ভার্চুয়াল লাইক, কিন্তু তার বদলে তুমি আমাদের একটা সত্যিকারের বন্ধু এনে দেখাও, যে সে বলুক মন থেকে সে তোমার সত্যিকারের বন্ধু, তাহলেই হবে।
2: সত্যিকারের বন্ধু মানে?
4: মানে ফেসবুকে তো তোমার অনেক বন্ধু, কিন্তু ফেসবুকের বাইরে সত্যিকারের দুনিয়ায় তোমার বন্ধু আছে কি কেউ?
2: বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আছে আছে তো, অনেক আছে। ওই মানিক আছে, ফটিক আছে, ঝিমলি মৌ, অনেক আছে অনেক আছে অনেক আছে।
5: তো ডাকো কাউকে, কেউ তো বলুক সেও তোমার বন্ধু।
1: হ্যাঁ, আমরাও দেখি। হ্যাঁ,
2: ডাকবো। এই এই কাজ করি, মানিককে ডাকি। হ্যাঁ,
1: ডাকো ডাকো
2: মানিককে, ডাকো মানিক, মানিক মানিক মানিক।
6: কিরে বন্ধু, কি সমাচার?
2: এই ভাই ভাই এই ভাই, বুকে বুকে ভাই, শোন ভাই, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, তোর একটু হেল্প চাই।
6: আরে এই সামান্য কথা এক্ষুনি করছি বন্ধু, বল কি হয়েছে।
2: না ভাই, মানে কি কি হয়েছে জানিস, তুই যদি এদেরকে বলিস তুই আমার সত্যিকারের বন্ধু, তবে না এরা আমার ছবিতে 1000 লাইক দেবে।
6: 1000 লাইক?
2: হ্যাঁ,
6: মানে আমি যদি ওদেরকে বলি যে তুই আমার সত্যিকারের বন্ধু, তাহলে ওরা সবাই তোকে 1000 লাইক দিয়ে দেবে?
2: হ্যাঁ দেবে ভাই, দেবে দেবে দেবে, বল না।
6: আপন কা বন্ধুত্ব কা ইতনা দাম?
2: হ্যাঁ হ্যাঁ ভাই।
6: আচ্ছা আচ্ছা মধু, বলছিলাম কি, মানে ওই যে 1000টা লাইক থেকে যদি মানে শুধু 200টা লাইক মানে আমার ডিপিতে দিয়ে দিস, তাহলে আফটার অল আমার জন্য তুই 1000টা লাইক পাবি, তাই না?
2: এই মানে তাহলে তো হবে না রে ভাই, মানে তোকে বলতে হবে কোনো কিছুর বিনিময় নয়, নিঃস্বার্থ ভাবে।
6: হ্যাঁ নিঃস্বার্থ ভাবে বলছি তো, তুই আমার বন্ধু, তুইও আমাকে ওই নিঃস্বার্থ ভাবে ওই 200টা লাইক দিয়ে দে না।
2: হিরে মানিক, তোর আমার এই অমূল্য বন্ধুত্বের দাম মাত্র 200টা লাইক?
6: আলপাত 200টা লাইক? শালা শালা, 3 দিন থেকে পোজ মেরে ডিপি লাগিয়ে বসে আছি, লাইক পরে না 5.5টা, আর উনি উনি এমনি এমনি করে 1000টা লাইক নিয়ে যাবেন। শালা
2: মানিক,
0: মানিককে চিড়ে ভিজলো না।
1: এবার কাকে ডাকবে?
7: ফটিককে ডাকা যায়।
2: না না না, ওই 8 দিন আগে না ওর থেকে 800 টাকা ধার নিয়েছিলাম কাল দেব বলে। এই কাকে, এই বরং এক কাজ করি, হ্যাঁ ঝিমলিকে ডাকি। হ্যাঁ, মেয়ে মানুষ তো, আমার দুঃখটা ঠিক বুঝবে জানো। ঝিমলিকে ডাকি, ঝিমলি ঝিমলি ঝিমলি ঝিমলি।
8: ও হারামজাদা, আরে হারামজাদা, মধুর গলা শুনতে পেলাম না? একবার যদি ওকে সামনে পাই, ওর ওর এত বড় সাহস, ও মালার প্রোফাইল ছবিতে লাভ রিয়েকশন দিয়েছে। আরে চিন্তা করুন, লাইক নয়, একেবারে হার্ট সিম্বল, সঙ্গে সঙ্গে আবার কমেন্টও, লুকিং অসাম ডিয়ার। আর অথচ তার আধ ঘন্টা আগে আমি কেমন এখানে সেলফি আপলোড করেছিলাম, ওখানে ওখানে তো কিছুই দিলি না হতচ্ছাড়া।

0: এই দিয়েছিলাম তো লাইক।
1: আরে ঝাড়ু মারি তোর লাইকে, মালার ছবিতে লাভ রিয়েকশন আর আমারটাতে লাইক, শুকনো লাইক। হ্যাঁ লাইক সিরিয়াসলি। ওই কে বললি রে? ও গুফো, তুমি এখানে লুকিয়ে আছো?
0: না মানে
1: আমায় বলিস কি না ঝিমলি, তোর আপলোড গুলোর সামনে মালার ছবিগুলো একদম পানছে। এই জন্য আমি তোর মতো গুফো বলা মিনছেদের আমি একদম পছন্দ করি না।
0: ঝিমলি ঝিমলি শোন না, শোন না, মানে মানে কি হয়েছে জানিস ঝিমলি? ঝিমলি ঝিমলি ঝিমলি,
1: বাপ রে বাপ, ও মধু, তাহলে এবার মুখে ডাকা যা।
0: আরে ধ্যাত মু, নামই তো মনে হচ্ছে কি যেন ইয়ে একটা ভৌ ভৌ করছে। এই এই ভাই, তোমরা সবাই এখানেই থেকো, হ্যাঁ আমি কিছু একটা ব্যবস্থা করছি,
1: আচ্ছা তুমি অলির কথা তো একবারও বললে না, সেও তো তোমার বন্ধু।
0: আরে ধ্যাত অলি, আরে ও একটা বন্ধু হলো, মাসিমা টাইপ, আনস্মার্ট, গেও ভোট কোথাকার। আরে সেদিন নেহা তোকে মায়া করে বোঝাতে গেলাম যে দেখ আজকের ডেটে একটা স্মার্টফোন কত দরকার, হো মা হোমি ওই চোখ দুটো বড় বড় করে কি যেন বলতে লাগলো। বলি কিনা মধু, ইয়ে স্মার্টফোন আমাদেরকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রে, তো হ্যান তো ত্যান যত সব।
2: মধু দেখো, এ মধু,
0: নাম নিতে না নিতেই হাজি থাক।
1: মধু কোথায় যাচ্ছিস?
0: এই শোন শোন শোন, আমার অনেক কাজ আছে, আমি চললাম। হ্যাঁ অনেক কাজ আছে আমার।
1: সারাদিন তো অলিতে গলিতে ভ্যারান্ডা ভাজিস, কি এত কাজ রে তোর? এই তোর ফোনটা দে তো, একটা ফোন করব, খুব জরুরি কাজ আছে।
0: কেন কেন কেন আমার ফোন দিয়ে ফোন করবি কেন? তুই না উঠতে বসতে মোবাইল ফোনের শ্রাদ্ধ করিস, ফোন করবে?
1: উপায় নেই রে, একটা ইমার্জেন্সি এসে পড়েছে, দে না ফোনটা।
0: শোন আমি অনেক ইমার্জেন্সিতে আছি, হ্যাঁ আমার ওই আমারও একটা বন্ধু খুঁজতে হবে, চল না
1: খুঁজতে হবে। কি চাতা বলি।
0: এই আচ্ছা আচ্ছা অলি অলি, মানে বলছিলাম কি, বল না তুই কি আমার সত্যিকারের বন্ধু?
1: আমার বইয়ে গেছে তোমার বন্ধু হতে?
0: এই না না সিরিয়াসলি বলছি, মানে বল না বল না তুই কি আমার সত্যিকারের বন্ধু, মানে মন থেকে বলতে পারবি তুই আমার সত্যিকারের বন্ধু?
1: এটা একটা বলার ব্যাপার হলো? তুই বুঝিস না আমি তোর বন্ধু কিনা?
0: না মানে তুই যদি বলিস তবে আমার একটা হেল্প হয় জানিস, মানে
1: কি হেল্প রে?
0: সে ওসব এখন বলতে পারবো না, প্লিজ বল না।
1: তাহলে আমিও বলতে পারবো না আমি তোর বন্ধু কিনা, যা।
0: এই তোরা না সবকটা এক একটা, ওই ওই মানিক আগে বলতো তোর জন্য জান হাজির দোস্ত, আর যেমনি ওকে বললাম যে ভাই বল না তুই আমার সত্যিকারের বন্ধু তবে আমার ছবিতে হাজারখানেক লাইক জোটে, অমনি দর কষাকষি শুরু করে দিল যত সব।
1: এই দাঁড়া দাঁড়া, আমি তোকে বন্ধু বললে তোর তোর ফেসবুকে লাইক জুটবে? এ কেমন উদ্ভট কথা রে মধু। আর আর যদি জোটেও আমি বলবো কেন, বন্ধুত্বটা কি এত সস্তা ইউজ করার জিনিস?
0: এই শোন শোন শোন শোন, বলবি না বলিস না, হ্যাঁ জ্ঞান দিবি না একদম, মাসিমা কথা কা ধাত।
1: এই মধু যাস না, দাঁড়া, তুই বুঝতে পারছিস না এটা একটা মরা বাঁচার প্রশ্ন।
0: মরা বাঁচার প্রশ্ন? কার মরা বাঁচার প্রশ্ন শুনি?
1: ওরা ওরা ওই গাছটা কেটে ফেলবে রে মধু।
0: কোন গাছ?
1: ওই ওই পাখিগুলো।
0: এই কোন পাখি গাছ? এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে।
1: আচ্ছা আমি তোকে বুঝিয়ে বলছি, দাঁড়া, ওই আমাদের পাড়ার মোড়ে আদিকালের বটগাছটা, ওরা ওটা আজ বিকেলে কেটে ফেলবে বলছে, ওখানে নাকি মোবাইলের বিশাল বড় টাওয়ার বসানো হবে।
0: কারা কাটবে?
1: কারা আবার, ওই মিউনিসিপ্যালিটির হতচ্ছাড়া লোকগুলো।
0: তা কাটে কাটুক, তাতে তোর কি?
1: আহ বাজে বকিস না, ও হলো লক্ষ্মী গাছ, কত পুরনো জানিস? আমার ঠাম্মি বলেন ওই গাছে দোলনা ঝুলিয়ে উনিও নাকি দোল খেয়েছেন, তাহলেই ভাব। আর ওই গাছে কত পাখিরে মধু, ময়না, দোয়েল, বন্টি, লেজছোলা, আরো কত। বিকেলবেলা আমি যখন সন্ধ্যাবাতি সেরে ছাদের বারান্দায় গিয়ে দাঁড়াই, ওদের ওদের কিচিরমিচিরে আমার মনটা কেমন শান্ত হয়ে যায়।

0: আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুই করতে কি চাইছিস সেটা তো বল।
1: ওই গাছটাকে যে করে হোক বাঁচাতে হবে রে মধু, ওই ওই পাখিগুলোর জন্য, এই শহরের মানুষদের জন্য, আর সবচেয়ে বড় কথা এই এই এই পাখির বাচ্চাগুলোর জন্য। তুই দে না ফোনটা, একটা ফোন করেই তো দিয়ে দিচ্ছি বাবা।
0: কাকে করবি ফোন?
1: কাকে আবার? আমাদের ওয়ার্ড কমিশনার বীরু সামন্তকে। ও যদি না চায় ওরা ওই গাছটা কাটতে পারবে না রে।
0: কাকে ফোন করবি তুই?
1: বীরু সামন্তকে।
0: বীরু সামন্তকে? তুই বীরু সামন্তকে ফোন করবি আর উনি উঠ করে গাছ কাটা বন্ধ করে দেবেন?
1: আরে আমি বুঝিয়ে বলবো তো ওই পাখিগুলোর কথা, ওই বাচ্চাগুলোর কথা।
0: আরে ওলি ওলি আমি সাধে কি তোকে আসমানটা কি? হ্যাঁ উনি বলবেন আর গাছ কাটা বন্ধ করে দেবে। হেই তুই চিনিস বীরু সামন্ত কেমন লোক?
1: না।
0: জানিস?
1: না।
0: আরে এ শহরে বেনামে তিনটে কাঠের আড়ত রয়েছে ওর।
1: কি বলিস?
0: হ্যাঁ আর আমি হলফ করে বলে দিতে পারি এই গাছ না শেষ পর্যন্ত পিস পিস হয়ে ওই বীরু সামন্তের আড়তেই ঢুকবে।
1: ও মা!
0: আর ওই বীরু সামন্তের বডিগার্ডের সামনে দাঁড়ালে না তোমার বৃক্ষ প্রেম টেম গুছে যাবে মা। যাও যাও বাড়ি যাও।
1: তাহলে তাহলে এবার কি করি বলতো? হাতে মাত্র কয়েক ঘন্টা সময়, নিজেকে বড় একলা লাগছে রে মধু। সবাই মিলে যদি রুখে দাঁড়াতো তাহলে কারোর সাধ্য ছিল বল গাছটা কাটার?
0: সে সে অবশ্য উপায় ছিল একখানা, কিন্তু ওই ফেসবুকে একটা ইভেন্ট করাই যেত, কিন্তু তোর তো মোবাইলই নেই আর ফেসবুক।
1: ও মা সত্যি এমনটা করা যায়?
0: তা কেন করা যাবে না? আরে ফেসবুকে একটা ইভেন্ট করে সবাইকে জড়ো হওয়ার জন্য বলাই যেতে পারে, কিন্তু তোর তো ফেসবুক নেই মোবাইল নেই, কি করবি তুই? হ্যাঁ
1: ও মা, ও আমার তো মোবাইল ফেসবুক কিছুই নেই, তুই তো জানিস। ওই কি যেন একটা বললি ইভেন্ট, হ্যাঁ তোর তো মোবাইল আছে, তুই করে দে না তোর মোবাইল থেকে প্লিজ।
0: আমার খেয়ে দে কাজ নেই, হ্যাঁ আমি তোমার ইভেন্ট করব। এই যে একটু আগে চেঁচালাম যে আমায় একটু হেল্প করতে হবে আমার ছবিতে হাজারখানেক লাইক জুটে, তুই করেছিলি? যত সব আমার সময় নেই আমি চললাম।
1: সবকিছু কি এত দেয়ানের মাপকাঠিতে কেন তুলছিস মধু? একটা গাছ বেঁচে গেলে কতগুলো পাখি তোকে আশীর্বাদ করবে বুঝতে পারছিস?
0: এই শোন শোন শোন শোন মেলা ফেজ ফেজ করিস না, হ্যাঁ আমার কারোর ই আশীর্বাদ চাই নে। আশীর্বাদ দিতে
1: এসেছি। দে না মধু।
0: দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আশীর্বাদ চাই নে, আশীর্বাদ দিতে এসেছি। খুলে দিচ্ছি যত সব। অপারেশন গ্রিন দিচ্ছি তো, কেন তাকাচ্ছিস কেন? স্থান পাড়ার ফার্মেসির মোড়, সময় সন্ধে ছটা, মোটো লেটস সেভ এ ট্রি টু নাইট। হ্যাঁ এই দেখ বানিয়ে দিয়েছি, কিন্তু কেউ আসবে টাসবে বলে ভাবিস না, লোকের খেয়ে দিয়ে কাজ নেই আসবে।
1: বাহ বেশ খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। এবার না তুই আমার সাথে একটু মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা জমা করে চলে আসবি, চল না।
0: এই কিসের অ্যাপ্লিকেশন? হ্যাঁ
1: আরে প্রিয়ার অ্যাপ্লিকেশন রে, আমি না একটা প্রিয়ার অ্যাপ্লিকেশন লিখেও এনেছি। অ্যাপ্লিকেশনে যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে কি যেন একটা, হ্যাঁ হ্যাঁ অপারেশন গ্রিন, সেটা তো
0: বুঝছি। হবে তোমার অপারেশন গ্রিন? অপারেশন গ্রিন কেউ আসবে না, হ্যাঁ আর আমার অনেক কাজ আছে আমি চললাম।
1: এই তুই আমাকে ফেলে কি করে যাবি রে?
0: তোমাকে নিয়ে যেতে হবে নাকি?
1: না মানে তোমার মোবাইলটা যে আমার কাছে।
0: এই এই এই ওলি ওলি মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, প্লিজ মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, প্লিজ মোবাইলটা দে।
1: দেব না
0: ওলি, মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, মোবাইলটা দে বলছি।
2: সবুজ পাতায় যাচ্ছে চিঠি সোশ্যাল মিডিয়ায়, একটি গাছের জন্য ওলি যুদ্ধ করতে চায়। যুদ্ধ হবে, যুদ্ধ হবে জানিয়ে গেলাম ভাই, বৃক্ষ এবং পাখির কসম সবার আশা চাই। সেলফি ছবির ছলচাতুরি ভান করা আর বাহাদুরি, গড্ডা লেখায় গা ভাসিয়ে সময় চলে যায়। হোক না এবার সত্যি লড়াই, সবাই মিলে রুখে দাঁড়াই সোশ্যাল মিডিয়া।

0: আহা একটি গাছের জন্য ওলি যুদ্ধ করতে চায়, ওলি যুদ্ধ করতে চায়, ওলি যুদ্ধ করতে চায়।
1: আরে সামন্ত বাবু দেখি, আরে বসুন বসুন বসুন।
2: তাহলে সেই কথাই রইল কিন্তু, কাজটা আজ সন্ধ্যের মধ্যেই হওয়া চাই। হ্যাঁ
1: হ্যাঁ সেই ভালো, দিনের বেলা রিক্স নিয়ে লাভ নেই। বলা তো যায় না কোথা থেকে কোন এনজিও ফেনজিও এসে আবার পরিবেশ প্রেমের গান গাইতে আরম্ভ করবে।
2: পরিবেশ প্রেম এই হয়েছে আর জ্বালা। তা আপনাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে সব রেডি তো?
1: আহা ও নিয়ে আপনি ভাবছেন কেন, সমান ড্রজার ট্রাক সব রেডি, বডি পড়ে গেলে ওখানে আর রাখবো না, রাতারাতি চপিং করে ট্রাকে তোলে সোজা আপনার আড়তে।
3: একটা একটা নিরীহ গাছকে কাটবেন বলে আল্লাহদের ডগমগ করছেন যে বড়?
2: মানে কে তুমি? হ্যাঁ কে?
3: আপনি যে এই গাছটিকে কাটবে বলে এই মাত্র ষড়যন্ত্র করছিলেন, আমি সেই গাছটিরই মা।
2: বৃক্ষমাতা? তা এখানে ষড়যন্ত্র কি দেখবে মা? আমাদের ওয়ার্ডে নতুন মোবাইল কোম্পানি টাওয়ার বসবে, আর তার জন্য জায়গা চাই। হ্যাঁ আর জায়গার জন্য গাছটা কাটতে হবে, এ তো উন্নয়ন।
3: উন্নয়ন
2: আলবাত,
3: আর সেই উন্নয়নের সিঁড়িটা বুঝি আপনার কাঠের আড়তে তৈরি হবে?
2: মানে
4: ছাড় না ছাড়।
1: এই বলি ছাড়, তোমরা কারা সরকারি অফিসে এসে অফিশিয়াল আওয়ার্সে গোলমাল পাকাচ্ছ যে? কি চাই তোমাদের?
3: এই তোকে বলিনি অ্যাপ্লিকেশনটা দিতে? দে না দে না অ্যাপ্লিকেশনটা, যা বলছি।
4: না ম্যাডাম, মানে ইয়ে ওই ওই গাছটা যদি না কাটতেন।
1: কি এটা
4: অ্যাপ্লিকেশন?
1: ও প্রেয়ার অ্যাপ্লিকেশন, ধরুন ধরুন। আচ্ছা আমি বুঝতে পারছি, তোমরা চাও পরিবেশ বাঁচুক গাছ বাঁচুক, কিন্তু দেখো গাছ যেমন দরকার মোবাইল টাওয়ারটাও তো দরকার। এই যে তোমার হাতে মোবাইলটা রয়েছে, তা যদি মোবাইল টাওয়ারই না থাকে তাহলে?
3: ওটা আমার না।
4: এই বলি আমার মোবাইলটা দিয়ে বলছি,
2: তুমি এখানে এসে এই ঢেপো মেকার সাথে মিলে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাগড়া দিতে এসেছো। আর ওদিকে ওদিকে তোমার বাবা কাল এসেছিলেন আমার কাছে তোমার ব্যাপারে কথা বলতে।
4: বাবা এসেছিলেন?
2: হ্যাঁ উনি এসেছিলেন। উনি এসে বললেন তুমি নাকি কলেজ পাস করেছো, কলেজ পাস করে বেকার বেকার ঘুরে বেড়াচ্ছো, তাহলে আমার কাঠের আড়তে ম্যানেজার ফ্যানেজার কিছু একটা করে নেই আর কি।
4: বাবা আপনাকে কথা বললেন?
2: বললেন
4: ম্যানেজার।
2: তো তিনি তো আর জানেন না, তার সুপুত্তর আমার কাঠের আড়তে ম্যানেজার হবে না, সেই ঢেপো মেটার সাথে মিলে পাড়ার পরিবেশ মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
3: তুই সাথে সাথে মিনমিন কি করছিস? মিনমিন করছিস কেন? চুপ কর। আমাদের মধুকে ওসব চাকরির লোক দেখাবেন না।
4: না না স্যার,
3: ও সব চাকরির পড়া করে না। ২৩০ জন ছেলে মেয়ে যোগ দিয়েছে।
4: বলিস কি বলি
3: আগে? হ্যাঁ হ্যাঁ, আরে আসুন না বিকেল বেলা গাছটা কাটতে, টের পাওয়াচ্ছি। হ্যাঁ যত সব চাকরির কথা বলে, এই চল তুই আমার সাথে চল, চল বলছি চল।
4: আমি আসছি, দাঁড়া না।
3: না চল
4: তুই যা, আমি আসছি।
1: কি ডেঞ্জারাস মে স্যার, ভয় দেখিয়ে গেল, জুটিয়ে রাখবে ২০০-৩০০ ছেলে পুলে সন্ধ্যেবেলা, কি যে হবে।
2: ওসব দিয়ে আপনি ভাববেন না, আমার ছেলে পুলেরা সব তৈরি হয়ে আসবে। হ্যাঁ
1: সত্যি আসবে তো?
2: আরে বলছি তো।
1: যাক বাবা বাঁচা গেল।
2: শুনো এই আজকালকার ছেলে ছোকরাদের না আমার ঢের জানা আছে। হ্যাঁ ঢের জানা আছে, এদের এই বিপ্লব টিপ্লব সব এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ওখানে রাজা উজির আর ওখানে কেস চিত্তির, রিয়েল লাইফে কিচ্ছু করার মনত নেই এদের, কিচ্ছু করার।

0: মুরুদনি আর এলোমনি।
1: ঠিক বলেছেন স্যার।
0: তা এই এই এই যে পরিবেশ মন্ত্রী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর না ছুকি, যাও যাও যাও যাও, তোমার এদিকে বলছো তোমার চাকরিটা দরকার, আবার ওদিকে আমার গাছ কাটা নিয়ে তোমার মেলা আপত্তি।
1: না স্যার, ওসব আমি না, ওই যত সব অলির পাল্লায় পড়ে।
2: দেখো ইয়াং ম্যান, চাকরি যদি চাও তাহলে একটা সোজা হিসেব বুঝে নাও, গাছ না কাটলে কাঠ আসবে কোথা থেকে, আর কাঠ না এলে আরত চলবে কিসে, আর যদি আরতি না থাকে তুমি ম্যানেজার টিবে হবে কিসের? হ্যাঁ
1: ম্যাডাম, ম্যাডাম যদি আপনি চান তাহলে
2: তাহলে তাহলে কি
1: মানে স্যার, আমি তাহলে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারি স্যার। হ্যাঁ
0: মানে মানে তুমি বলতে চাইছো যে তুমি সোজা ডিগবাজি খেয়ে আমার ক্যাম্পে চলে এসেছো?
1: ওখানেই আমরা রাজা উজির, আর ওখানেই আমাদেরকে চিত্তির। আসলে অলিটা বড় বোকা, ও ভাবছে ওই ফেসবুকের ভার্চুয়াল ইভেন্টে যারা যোগ দিয়েছে তারা বিকেলবেলা আমাদের গাছ বাঁচাতে আসবে, কিন্তু কিন্তু ওর তো মোবাইল নেই, ওই ফেসবুকের ভাওতাবাজি জানে না স্যার। স্যার আমি সন্ধ্যের আগেই, হ্যাঁ ম্যাডাম সন্ধ্যের আগেই আমি ব্যাপারটাকে গুছিয়ে ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ সত্যি বলছি স্যার।
0: তাহলে তাহলে সেই কথাই রইল, তুমি যদি আজ এই সন্ধ্যের গাছ কাটার ব্যাপারটা ম্যানেজ করে নিতে
1: পারো। স্যার করবো,
0: তাহলে তাহলে আমার কাঠের আড়তে তোমার ম্যানেজারই পাক্কা।
1: সত্যি বলছেন স্যার?
0: আলবাদ
1: স্যার, সত্যি বলছেন।
0: হ্যাঁ
1: স্যার,
0: যাও যাও যাও যাও যাও, তুমি যাও। আরে হাত মেলাও, কি ভাবছো?
1: মানে স্যার হাত মেলাবো?
0: হ্যাঁ।
1: থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
0: যাও।
1: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
0: কি দিলাম ম্যাডাম?
2: আপনার জবাব নেই।
0: শুনুন, আপনাকে বলছি আপনি কিন্তু আজ সন্ডে ঠিক 6টার মধ্যে কিন্তু জিনিসপত্র নিয়ে আসবেন।
2: হ্যাঁ
0: চলে আসবেন। আচ্ছা চলুন, হ্যাঁ ওইখানে যেতে হবে কিন্তু।
2: হ্যাঁ ঠিক আছে।

0: কখনো বাড়ি ফেরা হবে? আর কে কখনো তুই আর আমি গাছের নিচে একসাথে দাঁড়াতে পারবো বল?
1: জানি না বাবু, তোর ওই প্যান্টানি না আমার একদম ভাল লাগছে না। সারাটা দিন ধরে তোর পাল্লায় পড়ে সবকিছু গোল্লাই গেল। কিসব ইভেন্টস ইভেন্ট করে আমার মোবাইলটাও আটকে রেখেছিস। এদিকে আমি আমার কিউটি পাই শালুর একটা স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না, সেটা বুঝতে পারছিস?
0: এ কি মধু, তোর কাছে এই গাছ, এই পাখি, এই মানুষগুলোর চেয়ে একটা কিউটি পাই স্ট্যাটাস বড় হয়ে গেল?
1: হ্যাঁ বড় হলো, আলবাত বড় হলো। তুই তো ইউজ করিস না, তুই কি বুঝবি?
0: তা বুঝিয়ে দিলেই বুঝবো।
1: হ্যাঁ হ্যাঁ, তবে শোন শোন, এই এই স্ট্যাটাস, এই কমেন্টস, এই লাইকস, এই সেলফি, এগুলো আছে বলি না আমার এই অর্থহীন ডিপ্রেসড লাইফে বেঁচে থাকার একটা মানে খুঁজে পাই। সবসময় যেন মনে হয় কিছু একটা ঘটছে, আমি আমার জীবনটাকে যতটুকু ফালতু ভাবছি ঠিক ততটুকু ফালতু নয়। সামথিং কুল ইজ হ্যাপনিং ম্যান, সামথিং ইন্টারেস্টিং ইজ হ্যাপনিং।
0: অবশ্যই, নিশ্চয়ই। আর শুধু কি ফেসবুকের পাতায় বল, এই যে তুই আমাদের আজ একটা ইভেন্ট তৈরি করে দিলি, এত এত লোক যোগ দিল, আমার তো মনে হয় এরা এখনই এসে হাজির হয়ে যাচ্ছে এখানে।
1: ওলি ওলি লিসেন ওলি, তুই বুঝতে পারছিস না ওলি?
0: মধু, আমরা না বড্ড ভুল করে ফেলেছি জানিস, একটা ব্যানার তৈরি করে আনতে পারলে না।

0: অলি লিসন শোন, কেউ আসবে না, কেউ আসবে না,
1: কেউ আসবে না,
0: না কেউ আসবে না,
1: কেন কেউ আসবে না, আরে এমনি বলছিস কেন মধু,
0: কেউ আসবে না, আসবে না,
1: তুই তো বানিয়ে দিলি ইভেন্টটা,
0: হ্যাঁ দিয়েছি, বানিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, হ্যাঁ বানিয়ে দিয়েছি, আরে ফেসবুকে এমন একটা ইভেন্ট তৈরি করা হচ্ছে যাকে বলে খুন ম্যান,
1: আরে এত এত লোক চোখ দিল,
0: করেছে তাতে কি হয়েছে, আরে এরকম একটা এনভায়রনমেন্টাল ইস্যুতে জয়েন করাটা হচ্ছে,
1: ও হ্যাঁ হ্যাঁ এই তো বললে, ভেরি ভেরি কুল,
0: ইয়েস,
1: আর সত্যিকারের অর্থে এই গাছটাকে বাঁচানো মনে হয় ইটস নট সো কুল,
0: অবভিয়াসলি নট সো কুল, আরে পরিবেশ দিবসে গাছের সঙ্গে সেলফি সেনা হয় ঠিক আছে, কিন্তু কিন্তু তা বলে কি ওই গাছকেই বাঁচাতে বুলডোজারের সামনে এসে দাঁড়িয়ে পড়তে হবে নাকি, তুমি হলে তোমার মা বাবার আদুরে মেয়ে, তুমি ওসব বুঝবে না, হ্যাঁ এই তুই জানিস, জানিস আমাদের জেনারেশনটা কতটা লোনলি, কতটা কতটা ডিপ্রেসড, তুই জানিস,
1: আর এইসব ডিপ্রেশন আর এইসব ভাওতাবাজি থেকে বের হতেই তোদের বোধ হয় ওই সোশ্যাল মিডিয়া ফেসবুক আর ইনস্টাগ্রামে ডুবে থাকা,
0: ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু মুশকিলটা কি জানিস, সেখানে ওই চশমা গুজে তোর মতো কিছু বোকা লোক চলে আসে পৃথিবী উদ্ধার করবে বলে,
1: সত্যি বলেছিস মধু, সত্যি বলেছিস, আমি না বড্ড বোকা রে, বড্ড বোকা,
0: হ্যাঁ বোকা বোকা, বোকাই তো বোকাই তো, আরে বোকা না হলে কি কই, ওই মোবাইলটা আর বসাতে বাধা দিই, আর এই কথাই যখন আমি বীরু সামন্তকে বলছিলাম, ঠিক
1: দাঁড়া মধু, তুই আমার কথা বীরু সামন্তকে কখন বললি রে,
0: না না কই বলছি, বলিনি, না না কিছু বলিনি তো, না না আরে ধত কিছু কিছু বলিনি,
1: না আমি আসার পর বীর সামন্তের সাথে তোর কিছু একটা কথা হয়েছে,
0: না
1: তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস মধু, তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস,
0: শোন অলি অলি বোঝার চেষ্টা কর প্লিজ,
1: ও ও তুই ওদের লুক হয়ে গেছিস,
0: না
1: তুই ওদের সুরে সুরে সুর মেলাচ্ছিস মধু,
2: শুনছেন নাটক চাইছি তোমার বন্ধুতা, নাটকের শেষ অংশটুকু শুনবেন সংবাদের পর, আকাশবাণী শিলচর, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।

0: চলবে। তুই বরং খবর নে তোর প্রভুর বুলডোজার কত দূরে গেল, যা।
1: আরে ওলি ওলি ওলি, কেন বসতে পারছিস না ওলি? ওলি ওলি শোন, তুই তুই রাগ করবি আমার উপর যত খুশি কর, আমি কিচ্ছু বলবো না, কিন্তু কিন্তু এখানে এভাবে বসে থাকিস না প্লিজ। ওরা এসে বুলডোজার দিয়ে ওই গাছকে তোর সামনে উপড়ে ফেলবে আর তুই মিছিমিছি কষ্ট পাবি,
0: তাতে তোর কি?
2: আমি কি এখানে একটু বসতে পারি?
1: এই অলি, এই কোত্থেকে একটা উটকো লোক চলে এসেছে, ওর ভাবগতিক ঠিক ভালো ঠেকাচ্ছে না।

0: বসুন না আপনি।
1: ঠিক আছে, বসলাম।
0: বলি চল না।
1: আসলে কদিন ধরে আমার হয়েছে এক নতুন কাজ, বুঝলে দিদি ভাইয়েরা? ঘরে মনই টিকছে না, সারাদিন একটু পর পর শুধু ওই অটোটার কাছেই ছুটে ছুটে আসছি।
0: আরে ও মশাই, আরে ওই ওই অটোটা কি আপনার?
1: হ্যাঁ, আমার অটো, মানে আমার অটো ছিল কিন্তু এখন আর আমার নেই, বেদখল হয়ে গেছে। একটা দুষ্টু এসে আমার অটোটা দখল করে নিয়েছে, আমি এখন শুধু অটোটাকে পাহারা দিই।
0: কি রে, এ তো পাগল মনে হচ্ছে। এই এই যে মশাই, আপনার অটোটা ওখান থেকে সরিয়ে নিয়ে যান প্লিজ।
1: সর্বনাশ সে তো হবে না, অটোটা তো সরানো যাবে না।
2: শুনুন, ও ঠিকই বলেছে, এখানে এখন বুলডোজার আসবে, তুল কালাম হবে, আপনি এখানে অটো রাখতে পারবেন না।
1: আরে দিদি ভাই, সে তুফান আসুক আর আন্ধি, আমার অটো এক চুল সরবে না।
0: এই কেন মশাই, আপনার অটোতে এমন কি আছে যে?
1: সে ভারী মজার গল্প, শুনবে তোমরা? শুনবে?
0: এই না না, আমাদের কাছে সময় নেই। এই অলি চল চল প্লিজ।
2: আমি শুনবো, আপনি বলুন। আচ্ছা ওই কি কি আছে বলুন তো আপনার অটোতে? আপনি কি যেন একটা পাহারা দিচ্ছিলেন বললেন?
1: বলবো, খাজানা খাজানা। আরে খাজানা আছে আমার অটোতে।
0: কি আজগুবি গল্প শোনাচ্ছে উনি, তুই শুনছিস এই?
1: আরে আজগুবি নয়, শোনো না সত্যি। আচ্ছা আচ্ছা, গোড়া থেকে বলছি তাহলে।
0: বলুন, কিন্তু একটু সংক্ষেপে বলবেন।
1: এই তো গত সপ্তাহের কথা, বুঝলে দিদি ভাই? হঠাৎ করে কি প্রচন্ড জ্বরেই না পড়লাম, কি যে কষ্ট।
2: কেন, বাড়ির লোকেরা দেখাশোনা করেনি বুঝি?
1: এই অটোটা ছাড়া ত্রিসংসারে আমার কেউ নেই, দিনে অটো চালানো আর রাতে এই গাছতলায় অটোটা বেঁধে পাশের বস্তিতে একটা ঝোপড়িতে আত পেটা খেয়ে ঘুমিয়ে পড়া, এই তো চলছিল। কিন্তু কিন্তু তারপর সব পাল্টে গেল।
2: আপনি কি একটা গুপ্তধন না কি যেন বলছিলেন?
1: গুপ্তধন নয়, খাজানা খাজানা। বলছি বলছি তো, দুদিন জ্বর গায়ে ঝুপড়িতে মটকা মেরে পড়ে থাকার পর তিন নম্বর দিন কিন্তু আমাকে বেরুতেই হলো, বুঝলে দিদি ভাইয়েরা? পেটের দায়ে যে ভীষণ দায়ে গো।
0: তা আপনি জ্বর গায়ে নিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়লেন?
1: আরে অটো নিয়ে বেরিয়ে পড়া আমার হলো কই? সেদিন আকাশটা ছিল মেঘলা, হালকা হালকা হাওয়া বইছিল, আমি ভোরবেলায় স্টেশনের প্যাসেঞ্জার ধরব বলে তপ্ত শরীরে অটোতে উঠে বসেছি, ইঞ্জিনটা স্টার্ট করব, হঠাৎ মনে হলো পেছনটাতে কি যেন একটা দেখলাম।
2: আরে কি দেখলেন, কোথায়?
1: আরে আমার গাড়ির পেছনে, ওই যে ইঞ্জিনের ঠিক ওপরের খোপটা, ওখানে। এই দুদিনে দারুণ একটা কাণ্ড ঘটে গেছে।
0: আরে কি দেখলেন সেটা বলুন না।
1: আরে দেখলাম, একটা পাখির বাসা।
2: পাখির বাসা?
1: হ্যাঁ পাখির বাসা। এই দুদিনে কোত্থেকে যেন একটা পাখি এন্তার খড়কুটো এনে খুব যত্ন করে ওখানে একটা বাসা বানিয়েছে।
0: যাহ বাবা, এই হলো আপনার খাজানা?
1: শুধু তাই নয় গো, আমি দেখতে পেলাম ওই পাখির বাসায় নরম খড়ের উপর জল জল করছে টুকটুকে চারটে পাখির ডিম।
0: সত্যি মশাই, এ তো দেখছি রীতিমতো কুবেরের ধন।
2: এই তুই থাম তো, তুই থাম। আচ্ছা তারপর কি করলেন?
1: আমি অটোটা আবার স্টার্ট করব, হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমি যদি অটো নিয়ে চলে যাই, ওই পাখিটা তো ফিরে এসে তার বাসা খুঁজে পাবে না।
0: তো আপনি গেলেন না? আচ্ছা ইন্টারেস্টিং তো। তার এই পেপারটা ফেসবুকে লাইক করলে কেমন হয়? এই আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, তারপর কি হলো?
1: তারপর আমার যে কি হলো, আমি আবার টলতে টলতে কোনো রকমে আমার ঘরে এসে শুয়ে পড়লাম।
2: আচ্ছা ওই ওই পাখিটা কি ফিরে এসেছিল?
1: আসেনি আবার। আমি বিকেল বেলা গিয়ে অটোটাতে উকি মারতে দেখি, ও মা, ওই ডিমগুলোর উপর পরম মমতায় বসে তা দিচ্ছে একটা ছোট্ট মুনিয়া পাখি। আমায় দেখে চমকে গিয়ে সে আমার দিকে তাকালো, এক মুহূর্তের জন্য আমি যেন তার দু চোখে ভয় দেখতে

0: পেলাম, যেন সে আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে কি বিশ্বাস করা যায়? সঙ্গে সঙ্গে আমার কি যেন হয়ে গেল, আমার সমস্ত শরীর মন প্রাণ যেন বলে উঠলো, যাই যাই যাই। আমি ওকে বললাম, ছোট্ট পাখি, ছোট্ট পাখি, তুমি তুমি আমার উপর ভরসা রাখো, তুমি তুমি আমার উপর ভরসা রাখো পাখি, আমি তোমার কোনো ক্ষতি করব না।
1: তা পাখি কি বুঝলো কে জানে, সে আবার চোখ বুঝে নিশ্চিন্ত হয়ে ডিমে তা দিতে লাগলো।
2: মাই গড, তারপর থেকে আপনি অটো চালানো বন্ধ করে ওই বাড়িতে বসে আছেন, কারণ অটোটা স্টার্ট করলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আপনি তো দেখছি অলির থেকেও বড় পাগল।
3: এই তো চুপ কর, উনি পাগল হলেও না, খুব মিষ্টি একটা পাগল।
1: কি করব বলো, আমি তো একা, আত্মীয় নেই, স্বজন নেই, এই পৃথিবীতে কোথাও আমার কেউ নেই। তাই ছোট্ট পাখিটা যখন আমার কাছে এলো, আমার মনে হলো, আমার মনে হলো এই তো একটা বন্ধু পেলাম আমি।
2: কিন্তু এতদিন ধরে ওই রুজি রুটি বন্ধ, অটো বন্ধ, আপনার চলছে কি করে মশাই?
1: দেখো, তোমাদের কাছে লুকোবো না, অসুবিধা তো হচ্ছে, তা সে হোক গে। কদিন না হয় খাওয়া দাওয়াটা ঠিক মতো জুটলো না, কিন্তু ওই ডিমগুলো থেকে ফুটফুটে পাখির বাচ্চাগুলো বেরিয়ে আসছে, কিচির মিচির করছে, এসব ভাবলেই না, এসব ভাবলেই আমি আজকাল খাওয়া দাওয়ার কথা ভুলেই যাচ্ছি।
2: উফ মশাই, আপনি আর এসব বন্ধ করুন তো, ভাল লাগছে না আমার।
3: আরে তোর কি হলো আবার, কি ভাল লাগছে না?
2: এই বারবার শুধু হেরে যাওয়া, হেরে যাওয়া আর হেরে যাওয়া। আচ্ছা, আমি না হই চিরকালের হেরো, সকালবেলা ফেসবুকের লাইকের চক্করে বন্ধু খুঁজতে বেরিয়েছিলাম, একটা বন্ধু কি জুটলো বল? কিন্তু কিন্তু তোরা, তুই ওই মিষ্টি পাগল লোকটা, তোরা তো ফাইটার, তোরা কেন বারবার হেরে যাবি বল?
1: কে হেরে যাবে গো?
2: তুমি ওসব বুঝবি না বাবু, এই গাছটাকে কাটার জন্য বুলডোজার নিয়ে লোক আসছে, এই গাছটা তারপর ওই তোমার পাখির ডিমগুলো কিছুই বাঁচবে না।
3: ও ঠিকই বলেছে জানেন, এই গাছটাকে না আমি আমার বন্ধু বলে মানি, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা অনেক চেষ্টা করেছি গাছটিকে বাঁচাতে, অনেক এখানে ফেসবুক ইভেন্টও করতে চেয়েছিলাম,
2: কিন্তু কেউ আসেনি জানেন, বরঞ্চ আমি আমি নিজেই ওই বীরু সামন্তের ফাঁদে পড়ে।
1: ও, তা কেউ আসেনি বলে তোমরা বুঝি হাল ছেড়ে দিয়েছো?
3: আমি একা কি বা করতে পারি বলুন?
1: কেন দুঃখে দাঁড়াতে পারো
3: একা?
1: আচ্ছা, এই গাছটাকে তুমি তো তোমার বন্ধু মনে করো, তাই না? আর ওই পাখি ডিমের না ফোটা বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আমার বন্ধু। তা কেউ যদি আমাদের বন্ধুকে মারতে আসে, আমরা রুখে দাঁড়াবো না? কেউ এলো না বলে কি বন্ধুকে একা ফেলে চলে যাব?
3: ঠিক বলেছেন তো আপনি।
1: শোনো দিদি ভাই, সবাই এলে তারপর তুমি রুখে দাঁড়াবে, এটা কোনো কাজের কথা নয়। তুমি আগে রুখে দাঁড়াও, তারপর সবাই এলে আসতেও পারে।
3: ঠিক ঠিক বলেছেন আপনি। এই এই এই বসলাম তবে এই গাছটির নিচে, এই বসলাম, আসুক দেখি বুলডোজার, আমি আর নড়ছি না, আর নড়ব না।
1: এই তো চাই, আমিও বসলাম তোমার সাথে, আসুক দেখি ঝড় তুফান, আমার অটো এক চুল নড়ছে না।
2: ওলি ওলি, এই ওলি, এই ওলি, শোন, আমি তোদের মতো সাহসী নই, গাছকে কিভাবে বন্ধু ভাবতে হয়, পাখির ডিমের জন্য কিভাবে জান লড়িয়ে দিতে হয়, সেটা সেটা আমি আজ শিখেছি। এবার এবার তবে আমিও তোদের সঙ্গে বসলাম, হ্যাঁ, এই এই আমিও একটু পাগলামো করতে চাই আজ, হ্যাঁ আমি করতে চাই পাগলামো।
3: হ্যাঁ,
2: অবিশ্বাস্য, যখন গল্প বলছিল আমি আমি সেটা ফেসবুক লাইভই করছিলাম, হ্যাঁ, দেখ দেখ দেখ দেখ, ওই পাখির ডিমগুলোর জন্য ওই অদ্ভুত ভালোবাসাকে লোক সালাম জানাচ্ছে, ওবি
3: দেখি দেখি দেখি দেখি,
2: বেস্ট অফ লাইকস এন্ড কমেন্টস, ও সবাই আসছে, দেখ দেখ
3: দেখ না একটু,
2: দেখ না দেখ না,
3: সত্যি, আরে সত্যি তো, ওরা ওরা কমেন্ট করেছে, ওরা ওই পাড়ার মোড়ে বুলডোজারটা আটকে দিয়েছে,

0: দলে দলে আসছে মধু, দলে দলে আসছে। ও মা, কি কি ব্যাপার হলো বলতো?
1: সত্যি সত্যি তো, সত্যি সব স্বপ্ন মনে হচ্ছে রে বলি। আমাদের অপারেশন গ্রিন সাকসেসফুল হয়ে গেল। আর এদিকে দেখ কি আশ্চর্য কাণ্ড, আমার ওই ফেসবুকের লাইকার প্রিন্স মেন্ডি মার্কা ছবিতে কারা যেন লাইকস আর কমেন্টস এর বন্যা বইয়ে দিচ্ছে। কিন্তু এটা কি করে হলো রে? ওরা তো বলেছিল কেউ যদি আমাকে সত্যিকারের বন্ধু বলে ডাকে তবেই আমার ছবিতে হাজারখানেক লাইক জুটবে।
0: আরে কেন হবে না, এই গাছ এই পাখিগুলো, তুই যখন এদের জন্য রুখে দাঁড়ালি অমনি তারা তোকে বন্ধু বলে ডেকে উঠলো প্রাণ খুলে।
1: কিন্তু কিন্তু আমার আমার আর ওই চাইনি ফেসবুকের হাজার হাজার লাইকস আর কমেন্টস।
2: হ্যাঁ এই যে দাদু,
0: আরে দাদু,
2: দাদু একটা সেলফি হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ, এই চিজ
3: মানে
2: মানে ফটো ফটো
3: ফটো। আচ্ছা তোমরা সবাই উঠবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দিকে তাকাবো?
1: না আমি লাইকার প্রিন্স মেন্ডি নই, আমি অলির বন্ধু মধু।
4: তাহলে সেলফি?

0: এতক্ষণ শুনলেন নাটক চাইছি তোমার বন্ধুতা, পরিবেশনায় বিবর্তন থিয়েটার গ্রুপ। এই নাটকে বিভিন্ন চরিত্রে যারা অভিনয়ে ছিলেন, মধু, বিপ্লব দাস, অলি, গার্গি দেব, বীরু সামন্ত, অনুপম ভট্টাচার্য, অফিসার শতাক্ষী বিশ্বাস, অটো ড্রাইভার সায়ন বিশ্বাস, সমবেত এবং মানিক পুতুল সিনহা, সমবেত এবং ঝিমলি শ্বেতা দাস, সমবেত প্রথম সুরক্ষা দাস, সমবেত দ্বিতীয় শুভন দাস এবং সমবেত তৃতীয় সোমশিখা মজুমদার। নাটক রচনা ইন্দ্রনীল দে, সম্পাদনা এবং ধ্বনিধারণ সঞ্জয় প্রকাশ দাস, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।
1: এতক্ষণ শুনলেন নাটক চাইছি তোমার বন্ধুতা, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি বাদন, শিল্পী সুকৃতি রানী নাথ।

আকাশ বাণী শিলচর হজিক নিদামগে পুমাগ মিনিট মঙ্গা চিবগা মে থাকে তারিখ কুন্থ্রামাথোই খ্রিস্ট চাহি লিগ কুন্তরুক নমাইজিং মণিপুরী থরম সন্দোক হৌজরি থরম সন্দোকচর মেডিয়াম ওয়েভ মিটার সহম হুমফুনিথোই দশমিক আহমনি কিলোহার্স চানিপান কুনিপান এফ এম মেগাহার্স চামগনি দশমিক আহম থরম লাইজরি রেডিও লীলা কানা কৈফেল কাদব লীলা আইবি মহারাজ কুমারী বিনোদিনী লীলা পুথোপ বিজয়ন্ত কুমার শর্মা লবি রেডিও লীলা কানা কৈফেল কাদব।

তাবিখ্রে লীলা কানানা কৈথেল কাদৌরিব লীলাশিব এইবি মহারাজ কুমারী বিনোদিনী দেবী পুথোপ্প বিজয়ন্ত কুমার শর্মা মায়ামদ ধরম সন্দোকদন তাহানজরিবসি আকাশবাণী শিলচরদগিনী।

পোটসংবম রামেশ্বর সকা মতাম ইসে মতাবিখ্রে আগস্ট বানি শিলচর হোজি মেকুখরের মনিপুর পও ফে আগস্ট বানী শিলচর সৌগাইজম ওমবি ববিতা ইমনাম পও পাজরে রাজ্য পাঠোক থাক সেম সাব চৌরাকলে মাসিগিদম ইনুমিরেটর লিং মরফুমা খনক্রে সেনসাস জেলা মার্চ কুন্থ্রামাথয় ফাউদ ইনুমিরেটর ট্রান্সফার তোদ আথিং থাকে হোম মিনিস্ট্রিদ আইব চেরোল ফলাব পার্সনেল ডিপার্টমেন্ট জেনেরল এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক কমিশনার পূর্ণ ইয়থং তৌক্রে রাজ্য আগস্ট আনি পাঠোকদরি মিকোক থাকি আহানব তাঙ্কিদম জেলা লিস ইম মসং থিবগ মরি লাইনব ট্রেনিং হোক্রে আগস্ট 17 ইনুমিরেটর অফিসার ইম চুন মিকোক থিব হোরগান থাক আছে সেপ্টেম্বর 15 ফব মাতা চাই সুব মিকোক থিব সরাস ভারত নিপান সুব মিকোক থিব খুনাই ফিবম জাতি ইমফম মিং থিগনি আহানব তাঙ্ক লিস্টমান আনিসুব তাঙ্ক মিকোক থিব হোগান মপুং ফাব ডিজিটেল মৌন্দ মিকোক থিব পূর্ণ পাঠোক আহানব এন্ড্রয়েড আইওএস কি মোবাইল এপ কি খুঁদ ই পও খুদ খোমজিনে আসাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড কে সংমা মন্ত্রী আনি রাজ্য আনিমখৈর চেয়েন কৌহনবর কয়াখ্রে মেঘালয় মুখ্যমন্ত্রী লুচিব মিউট কংবু আমরা দিসপুর লোক সেবা ভবন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনখ্রে উনবরম আসাম মেঘালয় ইমখৈর চেয়েনবর সানি সোশ্যাল মিডিয়া থাদোরপরোল ডক্টর শর্মা হায় আসাম মেঘালয় ইমখৈ তোমান তোমান মালেন হিরম কেয়ারু খা নেনে এক ভারত শ্রেষ্ঠ ভারত ওয়াংলোদ ইমফম হিরম কয়াদ খুসমন চিনব চৌখুৎ খোথাম আহোব পুরকব আনৌ আনৌব কয়া পাইখৎপু খা নেনে খরং মমদ আসাম বিধানসভা সেক্রেটারেট সেল থং চন পথাপদুগ মরি লাইন ইনভেস্টিগেশন কমিটি সেমান স্পিকার রঞ্জিত কুমার দাস হাইখ্রে নৌ খব স্পিকার আসান বরপেটাদ পাঠোকিবাই রাজ্য তোমান তোমান ডিপার্টমেন্ট প্রমোশন এপয়েন্টমেন্ট পিবক আচুব মৌন পাঠোকনব সরকার আকনব খোথাংখে হাইলাকান্দি জেলা ফুড সিভিল সাপ্লাইস কনজুমার এফেয়ার্স ডিপার্টমেন্ট থাক নোটিফিকেশন জেলা ফুড সেকুরিটি স্কিম রেশন কার্ড হোল্ডার এনথোকনব কেরোসিন থাদোখ্রে হাইলাখ্রে নোটিফিকেশন তারি খুঙ্গং শহর রেশন কার্ড হোল্ডার থা কেরোসিন এরিয়াদ হোকার আহেনব কেরোসিন লোবাগনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশবাণী থা সন্দোপ মন কি বাত চুন্থ্রামিসুব তাঙ্কি আয়ুক পুম 13 তাবাদ সন্দোক তাহনখ্রে এআর নিউজ ডিডি নিউজ প্রাইম মিনিস্টার অফিস ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং লোয়সিং ইউটিউব চ্যানেল সন্দোক তাহনখে শিলচর চৌধুরী আই হসপিটাল থাকা দরগা কোনা কমিউনিটি হলদ লেম মিট লাইংব কেম্প পাঠোক

0: এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খাই রাখছে সাইনি জিনিস ডিমাসা প্রোগ্রাম জেনবার লগু লগু হামজং মাখা সমা খারে হে প্রোগ্রাম জেনডু মিডিয়াম উইভনি মিটার যা থামশেটা মাগনি পয়েন্ট মাগতাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কিলো হারসা অডে এফ এম নির্জাশে মাগনি পয়েন্ট মাগতাম মেগা হারসা দিনে হাইটেবারির বাসাই মে বাদাইনি সাইনডিম জিশে ইংরাজি মাইথাইনি রেজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনে খারে নাম স্কান ধা আনসারাওনি প্রোগ্রাম খুরংটাই নি বুথুনি খুরং হা অডে হেসান নালাইলাইনি সাইনসিনি গ্রাউ জমা দুসগাং থা খারে না আনসারাওনি প্রোগ্রাম খুরংটাইয়া দলাই লানুগ্রাম নলাইনি প্রোগ্রাম খে
1: জিনি হামজমা ওদে কাসমা রিহি জিনি দলাই লানুগ্রাম নলাইনি আনসারাওনি খুরংটাইকে জানলারু সিগাং থা বিশ্ব বর্মন মাসি মুক্তি হাই খারে না
2: তাই তাই কুন্তাই তাই পারি সুকা পালা বড়া টাঙ্কা হুড়ি মাইজি কা হুড়ি মালা বড়া টাঙ্কা টাউন হইজি কা টাউন টাউন রা বড়া টাঙ্কা হেঞ্জি কা হেনা বড়া টাঙ্কা ওয়াইজাং সাউটাই কা ওয়াইলা বড়া টাঙ্কা ডিজাং লুটাই কা ডিলা বড়া টাঙ্কা মিঠাং মাস রোক মিঠাং লা বড়া টাঙ্কা রাজা নো যাই বা খক টেন টেন আনি মুক্তি নামকে জুটাই
1: দুহাদে মাসি জাপনু থাইসা খনারি লানাং জাপনু থাইসা নি বুমু জাকাদে রাধিকা কুসুম রাউনি খেলাহি গিবির জাদু রাধিকা জাহি তুলসী ললিতা জাহি মমি ওদে বিশাখা জাহি ঋতু বর্মন মির্দংহা দামফাদু বাপটু বর্মন

디 라자 가다우디 농라 슈무니 와이 무낭 바 저 무나 하 프루 프루 디 카우마 탕카닝 니니 구슘다우 펠라 누나

আংলা বিদেহে প্রুপ্রু দি কাউহিমা থাংপুরনাং ললিতা বেরাও বুসুমারাও জাং বাউজিরাও জাং আং আশাবা থাংমা জাকা নং বজাং থাংরে বজাং ফাইরে নাইতে হি সুনুং দংরে সাইজাং হরজাং মুঠাই মিশি মুগুরংলাই জিথাও থাও ওয়াইথাও থাও বিদেহে থাংপুরনাং লুগুরাও।

0: দুহাদে বিশ্ব বর্মন মাসে মুখরি তিহি খারি নাম মুখরি নিবুমু জাখা দে আমাই বাবা ভাইদিকা
1: আমাই বাবা ভাইদিকা ঠাই সুমু জলাবো না মাংলাই জলাবো না বাম্বাই কাশি বাম্বাই না কি যা ঠক লুগরাম না খিলাপ সানি খিলাপটা আনি মুখরি রং চামকে জুটে
0: জিনে দলাই লাঠুগ্রাম নলাইনি আনসারাও নি খুরং থাইকে ইরানং জামরি লাডু জুট।

আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধে 6:15 শুনবেন চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধে 6:45। রাত 7:15 হিন্দি ছবির গান শুনতে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর কলকাতা কেন্দ্র থেকে শুনবেন রাত 8:00। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 বাংলা ও হিন্দি ছবির গান শুনতে পাবেন। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলির সময়সূচি। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 1 জুন 2026 ইংরেজি সোমবার। অমৃতবাণী সকাল 6:05। সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35 শিবানী চৌধুরী, বেলা 11:33 শিবানী চৌধুরী ও দেবযানী চক্রবর্তী, এবং দুপুর 1:40 সুরছন্দের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত। দেশবন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোজ মুরলী নায়ার সকাল 7:40 ও দুপুর 1:00। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। গজলের শিল্পী রেখা ভরদ্বাজ ও মনহার উদাস বেলা 11:00। বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন লাইসরাম মঞ্জুশ্রী। মহিলা মজলিশ বেলা 12:30। দুপুর 2:00 শুনবেন ভজন শিল্পী সুগত মার্জিত। অতুল প্রসাদের গানের শিল্পী মঞ্জু গুপ্ত দুপুর 2:30। দুপুর 2:45 নজরুল গীতি শুনবেন অনুপম দেবের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 শুনবেন যুববাণী, চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনতে পাবেন রাত 8:00। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন অশোক কুমার রায়ের সরোদ বাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে নাটক। প্রথমে আজকের বাকি অনুষ্ঠান, এরপর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দড়ি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। আসুন এই অনুষ্ঠানে আজ আমরা প্রথমে গ্রিন লিফ ক্লাব বার্নি ব্রিজের শিল্পীদের পরিবেশনে গান শুনি। প্রথমে দোকানি ভজন শুনব আমরা মন্টু রবিদাস এবং অন্যান্যদের কণ্ঠে।

এতক্ষণ দুখানি ভজন শুনলেন মন্টু রবিদাস ও সহশিল্পীদের পরিবেশনায়। এবারে দোতারায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন নিরঞ্জন কুমার।

0: দোতারায় লঘুসঙ্গীতে সুর বাজিয়ে শোনালেন নিরঞ্জন কুমার। তো এতক্ষণ আমরা গ্রিন লিফ ক্লাব বর্ণে ব্রিজের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান শুনলাম। এবারে আসুন একখানি কথিকা শোনা যাক। স্বাস্থ্যই সুখের মূল, বলছেন অশোক কুমার বর্মা।
1: মন্দিরকে সবসময় ঝাড় পোছকে লিপপোতকে সাফ সুন্দর রাখা যেলা, কারণ মন্দির মে দেবতাক বাস হ, আর দেবতা উহে রহেলন যাহা সাফ সুথাই রহেলা। ইংরেজি মে কহাল যেলা ক্লিনলিনেস ইজ গডলিনেস। ওই তরে আপন শরীর যেকরা মে ভগবান রহেলন, ই শরীর কে সব সময় সাফ আর পবিত্র রাখে কে চাহি। সফাই আর পবিত্র কে মানে ই না হ কি খুব আচ্ছা সে সাবুন তেল লগাইনি, দামি দামি কপড়া পহিননি, সোনা কা গহনাদি পহিননি, ই তো বহিরঙ্গ বাত হ। মন কা সফাই, মন কা পবিত্রতা, মন কা উদারতা আদি মূল বাত হুয়ে একে অন্তরঙ্গ সফাই বলেলা। শরীর কা স্বস্থ রাখে কে বারে মে সবসে পহিলে মন পর জোর দেবে কে চাহি। মন কা প্রভাব শরীর পর বহুত অধিক হুয়ে, মন প্রসন্ন না রহি তো শরীর মে ফুর্তি না আ সকেলা, ফুর্তি না রহি তো শরীর কা কাম মে মন না লাগে, কাম না কইলা সে অর্থ কমায় না সকি, রুপিয়া না রহি তো সংসার মে দুঃখ দলিদ্র না যাই। দেখল যাত বা এগো সঙ্গে দূসরা কা চেন কা তরা জোড়ল গইল বা, অত হমনিকে শরীর পর বহুত জোর দেওয়া কে চাহি, কারণ ধর্ম অর্থ কাম মোক্ষ সব কুছ শরীর কে মাধ্যম সে হি পাইল সম্ভব হ। শরীর কে সক্ষম পুষ্ট সমর্থ রাখল ব্যক্তি মাত্র কা কর্তব্য হুয়ে। শরীর মে ব্যাধিক মন্দির কহল গইল বা, শরীর মন্দির হ, আগে ই বাত কে মানে কে চাহি, ওকর বাদে বাত উঠি মন্দির মে ব্যাধি ইয়ানে বিমারি কাহে আবেলা। দুনিয়া নিয়ম সে চলেলা, দেখল যাত বা সূরজ উঠল সূরজ ডুবল, ঋতু কা অদল বদল, মহিনা শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ আদি সব কুছ এগো ক্রম সে এগো নিয়ম সে চলত বা। নিয়ম কা ব্যতিক্রম আনে গড়বড় হলা সে বহুত উল্টা পুল্টা ঘট জালা। প্রকৃতি কে জব ই বাত হ তো মানব যেকরা মে মন বুদ্ধি সে চলে কা শক্তি বা, ওকরা মে ই বাত আর ভি জাদা লাগু হুই। কহে কা মানে ই হ, শরীর কে স্বাস্থ্য কে রাখে খাতিন জরুরি কুছ নিয়ম মানে কে চলল উচিত হ। সবেরে বিস্তর ছোড়লা কা বাদ বিস্তর পর যায় তক এগো নিয়ম কে ভিতর চলে কে চাহি। কবো কবো দেখল জালা বাহাদুরি দেখায় খাতিন কাম কো চাপ খাতিন বা অবহেলা করলা খাতিন এইসন সব ঘটনা ঘটেলা যেকর দবাব আদমি পর পড়েলা, যেকর ওজহ সে রক্তচাপ বা এইসন বহুত রোগ কা প্রভাব

ভজন শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। তো চা শ্রমিক ভাই বোনদের আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো দুটি পাতা একটি কোণী অনুষ্ঠান এখানেই শেষ করি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে এখন শুরুতেই শুনবেন তামাক সেবনজনিত ক্যান্সার। এই বিষয়ে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ক্যান্সার সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোজিৎ বণিকের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা।
1: আজ আমাদের আলোচনার বিষয় তামাক সেবনজনিত ক্যান্সার। আলোচনায় রয়েছেন চিকিৎসক মনোজিৎ বণিক। নমস্কার ডক্টর বণিক।
2: ধন্যবাদ। আমি ডক্টর মনোজিৎ বণিক, আমি শিলচর ক্যান্সার সেন্টারের কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে দন্ত চিকিৎসক হিসাবে কর্মরত।
1: প্রথমে আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখব সেটা হচ্ছে তামাক সেবনের ফলে কি কি ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়?
2: দেখুন, তামাক জাতীয় পদার্থ সেবন করলে আপনার হেড টু টো, মাথা থেকে পা অবধি যে কোনো অংশে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঝুঁকি বাড়িয়ে দেয়। বাট আমাদের যে ভারতবর্ষে মূলত তিনটি ক্যান্সার খুব বেশি পপুলার বা খুব বেশি কমন যেটাকে বলা যায়, সেটা হলো ওরাল ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, আরো দুটো হলো মহিলাদের মধ্যে স্তন এবং জরায়ুর ক্যান্সার। ঠিক আছে, তো এই তিনটে ক্যান্সার সবচেয়ে বেশি কমন ক্যান্সার, যেটা তামাক জাতীয় পদার্থ সেবনের মাধ্যমে হয়। এছাড়াও নানান আরো ক্যান্সার আছে, যেমন ইসোফেজিয়াল ক্যান্সার, মানে আপনার যে খাদ্যনালীর ক্যান্সার, গলার ক্যান্সার, তাছাড়া আপনার ইভেন স্টোমাক বা আপনার পাকস্থলের ক্যান্সারও তামাক জাতীয় সেবন থেকে হতে পারে।
1: ধূমপান ও চিবানো তামাকের মধ্যে কোনটি বেশি ক্ষতিকারক?
2: বলতে গেলে দুটোই অ্যাকচুয়ালি ক্ষতিকারক। ধূমপান আপনি চিবিয়ে খান বা যেমন চিবিয়ে খান, মানে যেটাকে আমরা বলি, দুটো টাইপের আছে, একটা হলো স্মোকলেস আর একটা হলো স্মোকড ফর্ম। স্মোকড ফর্ম মানে হলো যেটা দিয়ে ধোঁয়া নির্গত হয়, যেমন সিগারেট, বিড়ি, হুক্কা এগুলো। আর হলো যেসব ধূম্রপান আমরা চিবিয়ে খাই, যেমন পপুলার যেখানে ইন্ডিয়াতে, এটা হলো গুটকা, সাদা, খৈনি, জর্দা, পান সুপারি বেসিক্যালি। হ্যাঁ, যদিও সুপুরিটা তামাক জাতীয় পদার্থের মধ্যে আসে না, বাট এই এই গুটকা জাতীয় দ্রব্য যেগুলো খাওয়া হয়, এর থেকে মুখে মুখের ক্যান্সারটা সবচেয়ে বেশি প্রবলভাবে দেখা যায়। তো বলতে গেলে আপনি যদি বলুন দুটোর মধ্যে সবচেয়ে কম ক্ষতিকারক কোনটা, সেটা হতে পারে যে ধূম্রপান যেটা সেবন, যেটা ধোঁয়া থেকে সেবন হয়, যেমন সিগারেট, এটা হয়তো আপনার গুটকা থেকে একটু কম ক্ষতিকারক, বাট দুটোই সমান অংশেই ক্ষতিকারক আমি বলব।
1: তো তামাক সেবন কিভাবে শরীরে কোষে ক্যান্সারের সৃষ্টি করে?
2: আগে বুঝতে হবে যে ক্যান্সারটা কি, ক্যান্সারটা কি করে হয়। তো ক্যান্সার হলো আমাদের যে শরীরের যে মানব অঙ্গের যে সেলগুলো আছে, যা দিয়ে পুরো টিস্যু, যার থেকে একটা অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম, যে পুরো দেহটা, যদি আপনি একদম ছোট, সবচেয়ে ছোট যেটা ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট আমরা বলি যেটা ডাক্তারি ভাষা, সেটা হলো কোষ বা সেল। যখন কোনো বাহিরের কোনো রকমের স্টিমুলেশন, বাহিরে কোনো রকমের যদি ওই সেলটাতে যদি কোনো রকমের আপনার স্টিমুলেট করে, কোনো রকমের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে ওই স্টিমুলেশনটা, বা কোনো রকম তামাক জাতীয় দ্রব্য থেকে হতে পারে, বা সেটা হয়তো হেরিডিটারি হতে পারে, মানে আপনার বংশ পরম্পরাগতভাবে কোনো রকমের ক্যান্সারের, যদি আপনার মা বাবা যদি কোনো রকম, বা ঠাকুমা ঠাকুরদাদা যদি ক্যান্সারের ঝুঁকি, মানে ক্যান্সার হয়েছে আগে, বা কোনো রকমের ক্যান্সারের হিস্ট্রি আছে, তাহলে আপনারও ক্যান্সার হওয়ার ঝুঁকিটা আরো বেড়ে যায়। তার সাথে আপনার এই আপনার ডায়াবেটিস যেটা আমরা বলি, হ্যাঁ, হাই ব্লাড সুগার যেটা, প্লাস আপনার সাথে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থেকেও, এটা ইকুয়ালি, এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, পার্টিকুলার কোনো ফ্যাক্টর নেই, এটা সব ফ্যাক্টর যখন কিউমুলেটিভ ইফেক্ট, মানে একসাথে যখন আক্রমণ করে, তখনই ক্যান্সার সেলটা কি হয়, অ্যাবনর্মাল গ্রোথ হওয়া শুরু করে। ওই ক্যান্সার সেলটা তার এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট, এরকম ততোধিক ক্যান্সার সেল গ্রো করতে থাকে। একটা টাইম এখন এমনও আসে যে আপনি হয়তো ওই তামাক জাতীয় পদার্থ খাচ্ছেন না, ওই ফ্যাক্টরটা হয়তো রিমুভ হয়ে গেছে, এরপরেও ক্যান্সার সেলটা কন্টিনিউয়াস গ্রো করতে থাকবে, এবং গ্রো করে করে তার প্রলিফারেট করবে, তা বেড়ে

0: উঠবে এবং আশেপাশে যে ভাইটাল অর্গ্যান আছে, যে আমাদের ইম্পর্টেন্ট অর্গ্যান আছে, হ্যাঁ লাংস বলুন, হার্ট বলুন, কিডনি বলুন, লিভার বলুন, যে কোনো অঙ্গে লিম্ফ নোড থেকেই এগুলো স্প্রেড হয়। হ্যাঁ, ব্লাড এবং লিম্ফ নোড, আমাদের যে রক্তের যে ধমনী আছে, শিরা আছে, এখান থেকে স্প্রেড হয় লিম্ফ নোডে গিয়ে, তারপর বিভিন্ন নানান যে আমাদের ইম্পর্টেন্ট ভাইটাল অর্গ্যান আছে ওখানে গিয়ে আক্রমণ করে, যেটাকে আমরা বলি মেটাস্টেসিস। এইভাবেই ক্যান্সারের প্রাদুর্ভাব, এইভাবেই ক্যান্সার হয় একজন মানুষের শরীরে। এইভাবে যেটা বললাম, এইভাবে ক্যান্সার হতে পারে। এটা অ্যাকচুয়ালি জেনেটিক মিউটেশনের ফলে হয়। ওই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা যে কোনো রূপেই হতে পারে, তামাকও হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, পলিউশন হতে পারে, আপনার বংশপরম্পরাগত হতে পারে, বা লাইফস্টাইল থেকেও হতে পারে, আপনার খাদ্যাভাস, আপনার সেই কিছু থেকেও হতে পারে। তো ওটা কি হয়, আপনার যে কোষের ভেতরে যে জিন আছে, যে ডিএনএ আছে, ওটাকে কি করে, ওটাকে একটা কমান্ড দেয়, সিগন্যাল দেয় যে তুমি তাড়াতাড়ি আরো বেশি কোষ প্রোডাকশন করার জন্য, এবং এটা মিউটেশন করে আমাদের যে শারীরিক যে জিনটা বা যে নর্মাল আমাদের শরীরে যে জিনটা আছে সেটার কার্যকলাপটাকে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, একটা পার্টিকুলার স্টিমুলেশন, একটা কমান্ডের মাধ্যমে, সিগন্যাল দিয়ে, তার ফলে সেল আপনার বডির কমান্ড অনুসারে কাজ করে না, বডির আপনার দেহের আদেশ অনুসারে কাজ করে না, সেটা তখন ওই ফ্যাক্টরটার আদেশ অনুসারে কাজ করে। তখন কি হয়, ক্যান্সার সেল গ্রো করতে থাকে এবং এইভাবেই আমাদের ক্যান্সারের উৎপত্তি হয়। এখন ক্যান্সার হলো দু রকমের আছে, একটা হলো বিনাইন ক্যান্সার, একটা হলো ম্যালিগন্যান্ট ক্যান্সার। হ্যাঁ, তো বিনাইন ক্যান্সারটাতে আপনার পাশাপাশি যে স্প্রেড, যেটা মেটাস্টেসিস বলি, এটার কম, এটার চান্সেস, রিস্কটা কম থাকে এবং এটা লোকালাইজড, যেখানে হয়েছে ওখানেই থাকবে ক্যান্সার সেলটা, আর চারিপাশে স্প্রেড হওয়ার চান্সটা কম বা চারিপাশে ছড়ানোর চান্সটা কম। কিন্তু যেটা ম্যালিগন্যান্ট আছে, এটা খুব, এটাই অ্যাকচুয়ালি মেইন ক্যান্সার, যেটাকে আমরা বলি এটা কর্কট রোগ। এটার ফলে কি হয়, আশেপাশে এটা খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার, খুব তাড়াতাড়ি এটা আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গতে সম্প্রচার করে, তাড়াতাড়ি এটা ছড়িয়ে যায়, এবং যার ফলে আপনার বডির ভাইটাল অর্গ্যানগুলোকে কাজ করতে অসুবিধা দেয়, বা পার্টিকুলার একটা অর্গ্যানে ব্লাড ফ্লোকে রেস্ট্রিক্ট করে, যার ফলে আপনার অন্যান্য ক্যান্সার হওয়ার সাথে অন্যান্য প্রবলেম হবে এবং আপনার যে মানব দেহে একটা সৃষ্টি করবে ক্যান্সারের মতো একটা ক্ষতিকারক একটা আপনার রোগ।
1: আপনি যেটা বলছেন যে তামাক সেবনজনিত ক্যান্সার কি শুরুতেই ধরা পড়ে?
0: দেখুন, যারা দীর্ঘকাল ধরে তামাকজনিত দ্রব্য সেবন করে আসছেন, তা ধূম্রপান করে হোক আর তামাক দ্রব্য চিবিয়েই হোক, তাদের কি হয়, কোষগুলোতে কিছু লক্ষণ দেখা যায় তার মুখের, যারা মুখে খুব অনেক দিন ধরে চিবোচ্ছেন তামাক জাতীয় দ্রব্য, তার কোষের মধ্যে, তার মুখের ভেতরে যে আমাদের মেমব্রেনটা আছে, মিউকাস মেমব্রেন আছে, হ্যাঁ, মুখের যে চামড়াটা আছে, ওটাতে কিছু লক্ষণ দেখা যায়। তো লক্ষণগুলো আগে যদি আমরা ইগনোর করি, অবহেলা করি, হ্যাঁ, ওই লক্ষণগুলো অবহেলা করলেই পরবর্তীকালে সেটাই ক্যান্সারে অগ্রসর হয়। তো সেই মুখের, আমি যেহেতু আমি কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে মোস্টলি আমাদের যে মানে ওরাল ব্রেস্ট এবং সার্ভাইকেল নিয়ে সচেতনতা, এবং তাই আমরা প্রাথমিক যেটা চিহ্নিত করার জন্য আমরা যাই, তো আমি মুখকব্বরের কিছু আর্লি সাইন এন্ড সিমটম বলবো। সেটা হলো যে যদি আপনি দেখছেন যে দীর্ঘদিন ধরে একজন তামাক জাতীয় পদার্থ খাচ্ছে এবং তার মুখের চামড়া, ভেতরে যে চামড়াটা, আমাদের তো মুখের ভেতরে চামড়াটা গোলাপি, তো ওই চামড়াটাতে যদি একটা সাদা আস্তরণের মতো, একটা ছাপের মতো, ছোপের মতো, হোয়াইট প্যাচ যেটাকে বলি, সেরকম যদি দেখা যায়, সেটা হয়তো আসিমটোমেটিক। আসিমটোমেটিক মানে কোন রকমের আপনার অসুবিধা করবে না, প্যাচটা থেকে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনি একটা প্যাচ নিয়ে ঘুরছেন, ঠিক আছে, আপনার জীবনশৈলী নর্মাল থাকবে। কিন্তু ওই প্যাচটাকে যদি আপনি ইগনোর করুন ধীরে ধীরে ধীরে, এবং তার সাথে যদি আপনি তামাক জাতীয় দ্রব্য এবং আপনি মদ্যপানও করে যান, তাহলে ধীরে ধীরে সেটা ক্যান্সারে কনভার্ট হতে পারে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি লিউকোপ্লাকিয়া। তো এই প্যাচটাকে আপনি যদি ঘষান তাহলে যাবে না, আপনি ব্রাশ দিয়ে ঘষালে সেটা থেকে যাবে, এটা যাবে না। যদি কোনো কেসে যেমন এরকম প্যাচ হয় মুখে এবং সেটা ব্রাশ দিয়ে ঘষালে চলে যায় এবং প্যাচটা ঘষানো চলে যাওয়ার পরে আবার মুখে আবার নেক্সট দিন দেখছেন প্যাচ হচ্ছে, সেটা হলো অন্যরকম ডিজিজ, সেটাকে আমরা বলি ক্যান্ডিডিয়াসিস। এটা হলো ফাঙ্গাস থেকে হয়, বাট যদি আপনার লিউকোপ্লাকিয়া হয় তাহলে এটা ঘষালেও যাবে না। সেকেন্ড আরেকটা কমন হলো এরিথ্রোপ্লাকিয়া, সেটা হলো আগে বললাম সাদা রঙের একটা দাগ বা ছোপের মতো, এখন এটা হলো লাল রঙের একটা প্যাচ হতে পারে, সাথে আলসারেশনও হতে পারে।

0: ঠিক আছে, এটা লিউকোপ্লেকিয়ার থেকেও আরো ক্ষতিকারক, ঠিক আছে, কিন্তু এটা সচরাচর মানুষের মুখে খুব একটা বিশেষ দেখা যায় না, ঠিক আছে। এটার থেকে ক্যান্সার হওয়ার চান্সটা আরো বেশি লিউকোপ্লেকিয়া থেকে। এবং 3 নম্বর আমি বলবো হলো ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এটা কাদের হয়? যারা অনেক বছর ধরে সুপুরি খাচ্ছেন, সুপুরি খেয়ে যাচ্ছেন, তাদের কি সিমটম গুলো দেখা যায়? যে মুখে অনবরত ঘা হচ্ছে, ঘা শুকাচ্ছে, আবার ঘা হচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেছেন, মাল্টিভিটামিন খাচ্ছে, কিন্তু ঘা সারছে, আবার হচ্ছে। প্লাস আপনার যে আপনার আমাদের মুখের ভেতরের চামড়াটা তো সফট, হ্যাঁ, নরম, সেটা কি হয়, স্টিফ হয়ে যায়। স্টিফ হলে মানে শক্ত হয়ে গেলে কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়। ভেতরের যে আমাদের কোষগুলো আছে সেটা স্টিফ হয়ে ফাইব্রোসিস হওয়াতে আমার আপনাদের মুখের ইলাস্টিসিটিটা কমে যায়, যার ফলে আপনার যে নর্মাল মাউথ ওপেনিং, আপনি যে মুখটা মেলতে নর্মালি যতক্ষণ যত বড় মুখটা মেলতে পারছেন তার থেকে কম মেলতে পারবেন। ধীরে ধীরে একটা সময় আসবে যে গ্রেড 3-তে যদি চলে যায় তাহলে আপনি মুখই মেলতে পারছেন না, ঠিক আছে, আপনি মুখে মানে ঢোকাতেই পারছেন না খাদ্যদ্রব্য, ঠিক আছে। তো এটা টেস্ট করার জন্য একটা প্রক্রিয়া আছে, হলো 3-ফিঙ্গার টেস্ট। 3টা আঙুলকে আপনি যদি মুখ বরাবর আপনি যদি ভার্টিক্যালি, হ্যাঁ, প্যারালাল না হয়ে ভার্টিক্যালি যদি আপনি এই 3টে আঙুল যদি ঢোকাতে পারছেন তাহলে বুঝবেন যে আপনার মুখের যে নর্মাল মাউথ ওপেনিং আছে। কিন্তু ধীরে ধীরে যদি সেটা 3টে জায়গায় 2টো হচ্ছে, 2টো জায়গায় 1টাতে পরিণত হচ্ছে বা ঢুকছেই না, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা অনেক গ্রেড 3-4-এ চলে গেছে এই এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, যার ফলে আপনার হয়তো ভবিষ্যতে ইন ফিউচার এটা ক্যান্সারে কনভার্ট হতে পারে। তাছাড়াও আপনার গলার যে লিম্ফ নোড গুলো আছে আমাদের, সেগুলো ফুলে যাবে, কখনো ব্যথা করবে, কখনো ব্যথা করবে না, এবং প্রচন্ড জ্বালা পোড়া করবে। আপনি যদি ঝাল কিছু দ্রব্য খান বা আপনি যদি গরম কিছু সেবন করুন তাহলে আপনার জিভ আপনার গালে প্রচন্ড রকমের জ্বালা পোড়া করবে। এবং আপনি যদি ভালো করে দেখবেন যে মুখের চামড়াগুলো ফ্যাকাশে হয়ে গেছে। তো এগুলো হলো এগুলো প্রাইমারি লক্ষণ। এই 3টে লক্ষণকে যদি কোনো মানুষ যদি এড়িয়ে যায় তাহলে কি হয়, পরবর্তীকালে সেটা ক্যান্সারে কনভার্ট হয়। তো আমাদের কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে এটাই আমরা সবাইকে সতর্ক করি এবং সজাগতা করি, যাতে এই আর্লি যে সাইন্স এন্ড সিমটম, এটাকে ডাক্তারি ভাষায় বলে প্রি ক্যান্সারাস লেশন বা কন্ডিশন, ঠিক আছে, মানে ক্যান্সার হওয়ার প্রাক লক্ষণগুলো। হ্যাঁ, তো এটা মানেই ক্যান্সার হওয়া নয়, এটা মানে যে আপনি ভয় পাবেন আপনি ক্যান্সার হয়ে গেছে সেটা না, এগুলো হলো কিছু লক্ষণ। এগুলোকে অনায়াসে আপনি ডাক্তার কাছে যদি যান অবহেলা না করে, কিছু ট্রিটমেন্টের মাধ্যমে, কিছু ওষুধের মাধ্যমে আপনারা অনেক কম সময়ের মধ্যেই ঠিক হয়ে সুস্থ হয়ে যেতে পারবেন। এবং অবশ্যই আপনার তামাক জাতীয় পদার্থটা সেবন করাটা বন্ধ করতে হবে, এটাই হলো মেইন ওষুধ। এটা এটা যদি সেবন না করুন তাহলে সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যায়।
1: হ্যাঁ, আপনি যে বলছেন তামাক সেবনটা বন্ধ করতে হবে, তো তামাক সেবন বন্ধ করলে কি ক্যান্সার ঝুঁকি কমে যায়?
0: কিছুটা আপনার অনেক অংশেই আপনার ঝুঁকিটা কমে যাবে। দেখুন, তামাক থেকে যেসব ক্যান্সার হয় তার ঝুঁকি তো আপনার কমবেই, এছাড়াও আপনার অন্যান্য শারীরিক যে সমস্যা থেকেও আপনি মুক্তি পারবেন। তামাক থেকে কি হয়, আপনার শুধু ক্যান্সার হয় না, তা থেকে আপনার স্ট্রোক হতে পারে ব্রেনে। আমি বলেছিলাম হয়তো পূর্বেই যে হেড-টু-টো মাথা থেকে পা অবধি যে কোনো রকমের থেকেই আপনার ঝুঁকি থাকতে পারে। এছাড়া আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার পাকস্থলীর প্রবলেম হতে পারে, ইভেন যাদের মহিলারা যারা মানে গর্ভাবস্থায় মহিলারাও গ্রাম অঞ্চলে দেখেছি আমি যে সাদার গুড়া বা মুখে রেখে রাখে, তো কি হয় ওনারা হয়তো বুঝতে পারছে না, ওনাদের তো ক্ষতি করছেনই, সাথে ওনাদের যে নেক্সট যে প্রজন্ম যে গর্ভাশয়ে যে বাচ্চা আছে তারও কি হতে পারে, কম ওজন হতে পারে জন্মের সময়, হ্যাঁ, তার হয়তো কোন রকমের একটা বংশানুক্রমে কনজেনাইটাল কোন রকমের ডিফেক্ট হতে পারে জন্মের সময়, হ্যাঁ, এছাড়া বাচ্চাটার ডেভেলপমেন্টে ক্ষতি করতে পারে। আর পুরুষদের জন্য যে কোনো রকমের গুপ্তাঙ্গের প্রবলেম করতে পারে, আপনার যে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, হ্যাঁ, যার ফলে আপনার পরবর্তী জেনারেশনে বাচ্চা হতে প্রবলেম হতে পারে। এছাড়াও আপনার বাকি আপনার আর্টারিগুলো কি হবে, আপনার যে আর্টারির যে লুমেনটাকে আপনার আর্টারির ডায়ামিটারটা ছোট হয়ে যাবে, যার ফলে কি হবে আপনার হার্টের সমস্যা ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে। এগুলো হলো মেইন মেইন প্রবলেম। তার জন্য সেটা না যে হ্যাঁ এমনও কিছু কেস আছে যে জীবনে কোনোদিনও তামাক সেবন করেনি তারও ক্যান্সার হচ্ছে, তার হয়তো রিলেটেড হতে পারে যে কিছু ক্যান্সার আছে যেমন ব্রেস্ট ক্যান্সার আছে, সার্ভাইকেল ক্যান্সার।

0: আছে, কিছু ক্যান্সার আছে যেগুলো হয়তো বংশ পরম্পরাগত ভাবে বংশানুগত ভাবে হয়, হ্যাঁ হেরিডিটারি হয়। তো মা বাবার যদি ঝুঁকি থাকে কোনো রকমের ক্যান্সারের, বা তার ঠাকুমা ঠাকুরদিদার যদি কোনো রকমের ক্যান্সারের ঝুঁকি থাকে, তাহলে উনি যদি ক্যান্সার মানে উনি কিছু না খেলেও, উনি তামাক জাতীয় পদার্থ সেবন না করলেও উনার একটা ঝুঁকি থেকে থাকে ক্যান্সার। এবং অবশ্যই আমাদের শারীরিক জীবনযাপন ও শৈলীটাও চেঞ্জ করতে হবে। আর আজকালকার দেখছি যে যুব সমাজ খুব বেশি প্যাকেটিং ফুড, হ্যাঁ বাইরের খাবার দাবার, ফাস্ট ফুডের প্রতি প্রচন্ড প্রবণতা বেড়ে গেছে আগের তুলনায়, যার জন্য আজকাল ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, খুব প্রচুর পরিমাণে তেল তৈলযুক্ত খাবার, ফ্যাট রিচ ডায়েট, তারপর একদম সেডেন্টারি লাইফস্টাইল, মানে কোনো এক্সারসাইজ করছে না, বসে আছে, যদিও আমাদের কাজগুলো সেরকম অফিসে। তো তাই জন্য আপনাদের একটু সময় বের করতে হবে জীবনশৈলী থেকে, আপনাদের যে দৈনন্দিন জীবনযাপনের, যে যতই আপনি বিজি থাকুন না কেন, আপনি আধা ঘন্টা হলেও শরীর চর্চাতে মন দিতে হবে। তাহলে এটা আপনার অনেকাংশে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। এবং হ্যাঁ, অবভিয়াসলি পলিউশনও একটা রিজন হয়েছে আমাদের সমাজে। এখন ট্রাফিকে অনেক বেশি পলিউশন হচ্ছে, হ্যাঁ যানবাহন থেকে অনেক রকম পলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকেও হচ্ছে। তো এটাও একটা মেইন রিজন হয় অ্যাপার্ট ফ্রম টোব্যাকো, যে টোব্যাকো না খেলেও এইসব এসব আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা আপনার বংশ পরম্পরাগত ভাবে এভাবেও আপনার ক্যান্সারের ঝুঁকি হতে পারে। এবং আপনার লাইফস্টাইলও যদি খুব খারাপ থাকে, এটা থেকেও ক্যান্সার হতে পারে।
1: তামাক সেবনের ফলে মুখ, গলা, ফুসফুস ছাড়া কি আর কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
0: হ্যাঁ, তামাক সেবনের ফলে আপনার ক্যান্সার তো সব পার্টি আপনার চান্স হতে পারে, আপনার হওয়ার পাকস্থলীয় ক্যান্সার হতে পারে, আপনার কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার খুব কমন ক্যান্সার, আপনার মুখ, লাংস, কোলোরেক্টাল, এগুলো টপ থ্রি মোস্ট কমন ক্যান্সার, হ্যাঁ ধরা হয় ছেলেদের মধ্যেও আর মহিলাদের মধ্যেও ধরা হয়। এছাড়াও আপনার, আমি আগেও বলেছি যে হার্টের সমস্যা হতে পারে, আপনার আপনার স্ট্রোক হতে পারে, তারপর আপনার আর্টারিগুলো ছোট হয়ে যেতে পারে আপনার, যার ফলে আরো বেশি আপনার কি হবে, রক্ত সঞ্চালন কম হবে, হার্টে কম যাবে, ব্রেনে কম যাবে, তার থেকেও আপনার সমস্যা হতে পারে। এবং আপনার যে জননাঙ্গেও আপনার প্রবলেম হতে পারে পরবর্তীকালে। তো এটা একটা ওভারঅল ইম্প্যাক্ট ক্রিয়েট করে তামাক সেবনে, লাংসেও আপনার, ফুসফুসে আপনার ক্যান্সার হতে পারে। তো এইসব হলো আপনার মুখ এবং গলা, শ্বাসনালী ছাড়াও এইসব অঙ্গেও আপনার ক্যান্সার হতে পারে।
1: যারা অনেক বছর থেকে তামাক সেবন করছেন, তাদের জন্য কি কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে?
0: হ্যাঁ অবশ্যই আছে, যারা তামাক সেবন করে আসছেন এবং ওনারা হয়তো ছাড়তে চান তামাকটা, হ্যাঁ অনেকবার চেষ্টাও করেছেন বা বাড়ির মানুষ অনেক হেল্পও করেছে, বাট স্টিল ছাড়তে পারছেন না, তো তাদের জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টে টোব্যাকো সিজেশন সেন্টার আছে, সেটা মেডিকেল কলেজেও আছে, আমাদের শিলচর ক্যান্সার সেন্টারেও আছে। এছাড়াও আপনি পিএইচসি, যে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও ডাক্তারবাবুরা মানে টোব্যাকো সিজেশনের কাউন্সিলিং দিয়ে থাকেন। তো ওসব সেন্টারগুলোতে গেলে ওনারা প্রথমে আপনাকে জীবনশৈলী চেঞ্জ করতে বলবে, আপনাকে খাবার দাবার, আপনার ধ্যান ধারণা চিন্তা, আপনি কি করছেন, কাজকর্ম একটু পরিবর্তন করবে, এক্সারসাইজে আপনাকে মন দিতে বলবে। হ্যাঁ এছাড়াও আপনি গান বাজনা বা খেলাধুলার মাধ্যমে নিজেকে যদি মনোনিবেশ করেন, তাহলে তামাক জনিত পদার্থ প্রতি আপনার আকর্ষণটা কমে যাবে। এর পরেও যদি আপনি ছাড়তে পারছেন না, আপনি সবকিছু করার পরেও, তখন আছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, এনআরটি বলে, সেটা নিকোটিন গাম হিসাবেও পাওয়া যায়, প্যাচ হিসাবেও পাওয়া যায়, সেটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেন, সেটা আপনি কোনোভাবেই ওভার দ্য কাউন্টার ফার্মেসি দিয়ে নিজে থেকে নেবেন না, সেটা ডাক্তারবাবুরা ডোজ বলে দেবে, এতটুক ডোজে সেই গাম চিবাতে হবে, আপনার প্যাচ লাগাতে হবে, তারপরে ধীরে ধীরে আপনি তামাক সেবন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এবং হ্যাঁ অবশ্যই আবার রিল্যাপস হতে পারে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, আপনার যে ঘরের পরিবারের সদস্যরা এবং যে চিকিৎসকরা আপনাকে আবার মোটিভেট করবে, আপনি একবার ছাড়তে পেরেছেন, আবার হয়তো আপনি কোনো রকম ঘরের কোনো অশান্তিতে বা কোনো রকম মানসিক টেনশনের ফলেও আপনি হয়তো আবার তামাক সেবনের প্রতি আকর্ষণ হয়েছেন, বাট এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি আবার ডাক্তার কাছে গেলে আবার আপনি নতুন করে আবার স্টার্ট করতে পারবেন সেই প্রসেসটা। তো হ্যাঁ অনেকেই আছে যে 20 বছর 30 বছর ধরে তামাক সেবন করে গেছে, কিন্তু যখন বডিতে অ্যালার্ম দেয় না সবার বডিতে যে হ্যাঁ এখন না ছাড়লে আপনি হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তো

0: এখন অনেকে ছাড়তে পেরেছে, যে 10 বছর 15 বছর ধরে তামাক সেবন করেননি, ওনারা পুরোপুরি ক্লিন আছেন। হ্যাঁ, তো এইভাবে অনেক আছে যে দীর্ঘ বছর ধরে তামাক সেবন করার পরেও ওনারা ছাড়তে পারবেন, এই এইরকম আপনি সাহায্য যদি নিন।
1: মানে এক কথায় যদি ইচ্ছা থাকে তাহলে সেটা সেটা সে অসাধ্য করা যায়,
0: বাঁচার সেই ইচ্ছেটা থাকতে হবে, আপনার আপনজনের জন্য বাঁচার সেই ইচ্ছে থাকতে হবে, আপনার পরিবারের জন্য যদি আপনি চান যে আমি দীর্ঘদিন থেকে আমি পরিবারের সবকিছু দেখাশোনা করে আমার যে নেক্সট প্রজন্মকে আমি দাঁড় করিয়ে যেতে চাই, তাহলে আমার আমি বলবো যে ওনারা ঠিকই পারবেন।
1: আমি বরাক উপত্যকার কথাই বলছি যে তামাক বিরোধী আইন এবং জনসচেতনতা এটা কতটা কার্যকর হচ্ছে আমাদের এতদিন চলে?
0: হ্যাঁ, সরকার কোটপা বলে একটা অ্যাক্ট বের করেছে যে টোব্যাকো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা মানে যেখানেই দেখবেন সেটা আপনারা স্টেট যে আপনাদের আইন বিভাগ আছে সেটাতে আপনারা কমপ্লেন করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও সরকার দেখবেন আপনি হয়তো তামাক জাতীয় পদার্থের প্যাকেটের মধ্যে একটা একটা বিভৎস একটা ছবি দেখতে পারবেন। এছাড়াও যে মুভি থিয়েটারে আমরা দেখি, আমরা যে সিনেমা দেখতে যাই, সিনেমা হলেও দেখবেন যে সিনেমা স্টার্ট হওয়ার আগে একটা তামাকের একটা বিজ্ঞাপন দেওয়া হয় যে তামাক সেবন যাতে করলে কি হতে পারে, ক্ষতিকারক কিছু ছবিও দেখানো হয় যেটা হয়তো বিভৎস, কিন্তু সেটা থেকেই বোঝা যায় যে এটার কতটুকু এটার ইম্প্যাক্ট আমাদের বডিতে হতে পারে। এবং হ্যাঁ, অনেকটাই আমি বলবো আসাম সরকার বলবো বা আমাদের ভারত সরকার অনেকটাই পদক্ষেপ নিয়েছে তামাককে ইরাডিকেট করার জন্য, এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন রকম বড় বড় সেলিব্রিটিদেরকেও আনা হয়েছে যাতে ওনারা প্রমোট করেন যে তামাক সেবন করাটা কি রকম ক্ষতিকর হতে পারে, সেগুলো করা হয়েছে। এবং হ্যাঁ, তামাক হয়তো ব্যান হয়নি, বাট সেটা সেটা একটাই কারণ যে কিছু কিছু বড় বড় কোম্পানিও আছে তামাক সেবন, তারা তামাক যে বিক্রি করে অনেক একটা ট্যাক্স, হিউজ একটা ট্যাক্স পাচ্ছে গভর্নমেন্ট, তো সেটা একটা সেটা একটা বিতর্কিত একটা মানে আলোচনা, সেটাতে আমি ঢুকতে চাই না। বাট হ্যাঁ, গভর্নমেন্ট অনেকটাই পেরেছে তামাককে অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করতে। এখন আর দেখবেন আপনারা যে তামাকের সরাসরি হ্যাঁ বিজ্ঞাপন হয় না, এবং যদি কোথাও হয়ে থাকে তাহলে এটা আমরা বলবো যে তৎক্ষণাৎ সেটা আপনারা স্টেট যে পোর্টালে আছে বা আপনারা আইনতভাবে সেটাকে আপনারা কমপ্লেন রেজ করলে সেটা বিজ্ঞাপন বা যে কোম্পানি করেছে তাকে একটা একটা ফাইন বা একটা কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হবে।
1: আমরা প্রায় আলোচনার শেষ পর্বে চলে এসেছি, তো আমি সবশেষে আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে তামাক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা ব্যক্তি বা সমাজ হিসেবে কি ভূমিকা নিতে পারি?
0: প্রথমত মানে স্টার্ট হতে হবে যে নিজে থেকে তো অবশ্যই, বাট স্কুল কলেজ থেকে সেটা স্টার্ট হওয়াটা খুব জরুরি। কারণ কি হয় যে তামাক সেবনটা আজকালকার দেখা গেছে যে 7-8 পড়ুয়ারাও শুরু করে দিয়েছে অনেক অনেক কম বয়সে, অল্প বয়স থেকে। সেটা এক নম্বর হলো যে আশেপাশে যে প্রিমাইসেস গুলো যে যেখানে স্কুল আছে তার আশেপাশের একটা 200 মিটার 100 মিটার এরিয়াতে কোন রকমের তামাক জাতীয় পদার্থ বেচা বা কেনা সেটা চলবে না। এবং বাচ্চাদেরকে একদম ছোট বয়স থেকে একটা ওনাদেরকে যে কোনো রকমের ভাবে ট্রেনিং বা ওনাদেরকে শিক্ষক শিক্ষিকারা বা অন্য এনজিও যারা আছে যারা এরকম স্কুলে কলেজে গিয়ে তামাক সেবনে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে এইসব নিয়ে যদি আলোচনা করে, তাহলে বাচ্চাদের মনে ছোট থেকে যদি এই ভয়টা ক্রিয়েট হয় তাহলে ওরাও নেট সেবন করবে না এবং ওরাও কাউকে সেবন করতে দেবে না, এটা একটা হতে পারে। দু নম্বর হলো আমাদের যে বড় বড় যে আমরা বলব যারা বলবো সেলিব্রিটি বা তারকারা, ওনারা কখনো কখনো অনেক বিপুল অর্থের জন্য তামাক জাতীয় পদার্থ বা সারোগেট অ্যাডভার্টাইজ, তামাক বেচছে না বাট ওই কোম্পানিরই অন্য একটা প্রোডাক্ট বেচছে, যার ফলে মানুষের কি হয় রিকল আসে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, এক্স একটা তামাক জাতীয় পদার্থ, ওর হয়তো গুটকা ব্র্যান্ড আছে কিন্তু ও ইলাইচিও আছে, তো তারকারা হয়তো ইলাইচি বিজ্ঞাপন করছে বাট দেখতে দেখতে লাগছে যে না, যারা যারা খেয়েছে ওই ব্র্যান্ডটা ওরা ভাবছে যে না সেটা তো ওই গুটকারি ব্র্যান্ডের বিজ্ঞাপন। তো এগুলো আমরা আর্জি জানাবো যে যারা সমাজ কল্যাণে ওনাদের একটা হিউজ ভূমিকা আছে, হ্যাঁ অনেক

0: মানুষ ওনাদেরকে দেখে, সেলিব্রিটিদের বা তারকাদের। এছাড়াও আজকাল ইনস্টাগ্রামেও, যে সোশ্যাল মিডিয়াতেও আপনারা তামাক জনিত কি কি সমস্যা এটা নিয়ে ভিডিও শেয়ার করতে পারবেন, বা বড় বড় ইনস্টাগ্রামেও কিছু সেলিব্রিটি আছে, ইনফ্লুয়েন্সার যারা আমরা বলি, ওনাদের মাধ্যমেও এটা বন্ধ করা যেতে পারে। এন্ড অবশ্যই গভর্নমেন্ট এবং আমাদের যে সরকার আছে, সরকারও পদক্ষেপ নিয়েছে। আমাদের চিকিৎসা যে মহাবিদ্যালয় আছে বা আমাদের যে সেন্টারগুলো আছে, এগুলোও আমাদের তামাক জাতীয় থেকে কি কি প্রবলেম হতে পারে বা এটার কি ইম্প্যাক্ট হয়, এগুলো নিয়ে সবসময় কিছু না কিছু ক্যাম্পেইন করে থাকে। এইভাবেই আমরা করতে পারবো তামাককে আমাদের সমাজ থেকে দূরে রাখতে পারবো। এবং অবশ্যই আমরা খেলাধুলার মাধ্যমে, গান বা কোনো রকম পার্টিকুলার কিছু একটা কাজের মধ্যে মনোনিবেশ করে, ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, এসব করেও আমরা তামাক জাতীয় পদার্থ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো।
1: আমরা এতক্ষণ তামাক সেবনজনিত ক্যান্সার নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে আলোচনাটা শুনবেন অবশ্যই উপকৃত হবেন। ডক্টর বণিক, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন তামাক সেবনজনিত ক্যান্সার। এই বিষয়ে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ক্যান্সার সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোজিৎ বণিকের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। বন্ধুরা, এবারে অনুষ্ঠানে শুনবেন একখানি লোকগীতি, শিল্পী শচীন দেব বর্মণ।

এই অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

0: আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।

এটি হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন হাম দিল দে চুকে সনম ছবি থেকে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক ও অন্যান্যদের কণ্ঠে।

গানটি শুনলেন স্বপ্নের ছবি থেকে হরিহরন ও সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ছবির গান। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন ইজাজত ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 7:34:52। শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এর অব্যবহিত পরেই আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রামকি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছে বিস্তারিত খবরে।

0: অভিনয় অর্জুন খান হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রামকে রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাত এর 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হয়ে ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। উন্হোনে अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গোবিন্দা সিং এর সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যে ক্রীড়াবিদ সুলভ মানসিকতার প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্বাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
2: তামিলনাড়ু কে নাগেরকোয়েল মে মেরি মুলাকাত এক টিচার সে হুই, করিব তিন দশক পহলে ভি মা উনসে মিলা থা। মে বাত কর রাহা হুঁ গিরিজা আম্মাজি কি। ইস মুলাকাত কে দৌরান কুছ যুবা স্টুডেন্ট ভি উনকে সাথ থে। গিরিজা আম্মাজি করিব 15 স্কুল চালাতি হ্যায়, ইনমে চেন্নাই কা জয় গোপাল গরোড়িয়া হিন্দু বিদ্যালয় বহুত প্রমুখ হ্যায়। উনকি দেশভক্তি কি ভাবনা হর ভারতবাসী কো প্রেরিত করনে ওয়ালি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গল সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা জোগাবে। বর্ধমানে বিজেপি কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিধি সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের ইনভিটেশন ফর্মস 28 জুলাইয়ের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন, তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলও এর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50টি ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলও এর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বের একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চুড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29 মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 জনেরই দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 জনই ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সৈয়বুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 বছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9ম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রচণ্ড গরমের মৌসুমে সাবধানতা অবলম্বন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান। আসামকে সামরিক সরঞ্জাম তৈরির প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং বৈদেশিক পরিক্রমা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আগামী 5 জুন আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ এবং সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচন্ড গরমের মরশুমে সাবধানতা অবলম্বন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক্ষেত্রে বিভিন্ন সরকারি বিভাগের জারি করা নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন। আকাশবাণীর মাসিক মন কি বাত অনুষ্ঠানে আজ দেশবাসীর সঙ্গে মত বিনিময় করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন যে গ্রীষ্মের দাবদাহের সময়ে সবার পর্যাপ্ত জল পান করা উচিত এবং ঘরের বাইরে বেরোনোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক নেদারল্যান্ডস ভ্রমণের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন যে এই ভ্রমণকালে একটি বিশেষ অনুষ্ঠানে নেদারল্যান্ডস সরকার চোল বংশের রাজাদের সময়ের প্রাচীন তাম্রলিপিসমূহ ভারতকে হস্তান্তর করেছে। তিনি বলেন যে এই তাম্রলিপিতে চোল সাম্রাজ্যের সাফল্যের বর্ণনা রয়েছে। শ্রী মোদী একই সঙ্গে বলেন এই তাম্রলিপিসমূহের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের সঙ্গে চোল রাজাদের সম্পর্কের বিষয়েও অনুমান পাওয়া যাবে। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রজন্মের জন্য বর্তমানে জ্যোতির্বিজ্ঞান আগ্রহের বিষয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। জ্যোতির্বিজ্ঞান ক্লাবসমূহ দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বলে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে এ ধরনের একটি করে ক্লাবের সঙ্গে জড়িত হবার আহ্বান জানান এবং বন্ধের দিনে একটি তারকা গৃহ দর্শন করার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বৈদেশিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে তিনি আসামকে সামরিক সরঞ্জাম তৈরির প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আলোচনা করেন বলে সামাজিক মাধ্যমে জানান। প্রতিরক্ষামন্ত্রী শ্রী সিং আসামকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন যে কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ বিকশিত আসামের গতিতে সহায়কের ভূমিকা গ্রহণ করবে। রাজ্যের নির্বাচনের সময় প্রতিরক্ষামন্ত্রীর সহযোগিতার জন্য সকলের হয়ে মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা জানান। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর শর্মা বিদেশমন্ত্রীর অমূল্য দিক নির্দেশনা এবং পরামর্শে আসামেও পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে বাণিজ্য ও পর্যটনের সম্পর্ক অধিক সুদৃঢ় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে এগিয়ে যাবার স্বার্থে দ্বিগুণ উৎসাহে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস সুব্রমণি বলেছেন যে ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাজে তা সহায়ক হবে। নতুন চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি আরও বলেন যে সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলেই সশস্ত্র বাহিনীর কাজের আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধা হবে। এদিকে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের কাছে স্বামীনাথন বলেন যে দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে নৌবাহিনী সর্বোচ্চ পর্যায়ের অভিযানের প্রস্তুতি ও যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে সচেষ্ট থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। আগামী 5ই জুন আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল নতুন দিল্লিতে সাক্ষাৎ করার পর আজ মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অতুল বরা, অজন্তা নিয়োগ, রামেশ্বর তেলি ও চরণ বড় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। আগেই জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে নিজের কার্যকাল কিভাবে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছেন সে বিষয়ে অবগত করেন। মুখ্যমন্ত্রী গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করে রাজ্যের রেল পরিকাঠামোর বিকাশ প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় সম্পর্কে আলোচনা করেন। কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনসুখ মানভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল কার্যসূচির 76তম সংস্করণে অংশগ্রহণ করেন। মন্ত্রী শ্রী মানভিয়া সাইকেল চালানোর মাধ্যমে যুব সমাজ, খেলোয়াড়, শারীরিক সুস্থতার প্রতি সচেতন ব্যক্তিসহ সকল শ্রেণীর নাগরিককে একজোট করার লক্ষ্যে রূপায়ণ করে আসা এই কার্যসূচির আজ শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। এই কার্যসূচিতে অংশগ্রহণকারীদের সামনে ভাষণ প্রসঙ্গে শ্রী মানভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান জানানো ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে সমগ্র দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ লোকের প্রতি রবিবার অংশগ্রহণ

0: গ্রহণ করা সানডেজ অন সাইকেল শীর্ষক এই অনুষ্ঠান সম্প্রতি একটি জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে অংশগ্রহণ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIRNewsShilcharএর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। তামাকমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আজ সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়েছে। এবারে এই দিবসের বিষয়বস্তু হচ্ছে মাদকদ্রব্য এবং তামাক জাতীয় সামগ্রীর আসক্তি প্রতিহত করার জন্য আসক্তির আড়ালে সত্যের উন্মোচন। উল্লেখ্য, তামাক জাতীয় সামগ্রীর আসক্তির ফলে প্রতিবছর বিশ্বের 80 লক্ষেরও বেশি লোকের মৃত্যু হয়। এর মধ্যে 10,30,000 লোকের প্যাসিভ স্মোকিং অর্থাৎ পরোক্ষ তামাক সেবনের ফলে বা নিকোটিনের ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে নেওয়ার ফলে মৃত্যু হয়। এই দিবস উপলক্ষে গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যসূচির আয়োজন করা হয়েছে। শিলচরে আজ কাছাড় জেলা তামাক নিয়ন্ত্রণ কার্যসূচির উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় তামাক ও নিকোটিন আসক্তির বিরুদ্ধে সচেতনতা র্যালির আয়োজন করা হয়। আসাম মৎস্য উন্নয়ন নিগমে সংঘটিত বেশ কয়েক কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি নিরীক্ষণ ও নিবারণ সঞ্চালকালয় নিগমের প্রাক্তন প্রকল্প সঞ্চালক পদ্মকান্ত হাজারিকাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অবস্থায় থাকা প্রাক্তন প্রকল্প সঞ্চালককে গতকাল ওড়িশার পুরীতে গ্রেপ্তার করে সঞ্চালকালয়ের দল স্থানীয় আদালতে হাজির করানোর পর আদালত অভিযুক্ত হাজারিকাকে গুয়াহাটি নিয়ে আসার জন্য সঞ্চালকালয়ের দলটিকে 4 দিনের ট্রানজিট জিম্মা প্রদান করে। আসাম মৎস্য উন্নয়ন নিগমে সংঘটিত এই কেলেঙ্কারিতে দুর্নীতি নিরীক্ষণ ও নিবারণ সঞ্চালকালয় এর পূর্বে 8 জন আধিকারিককে গ্রেপ্তার করেছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর পূর্বাঞ্চলে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে। বিভাগের সম্প্রতি জারি করা দীর্ঘকালীন পূর্বানুমান অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময়কালে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রাজ্যে এবার মৌসুমী বায়ুর আগমনের সময় স্বাভাবিক থেকে 11% অধিক হারে বৃষ্টিপাত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস আজ কাটলিছড়া চা বাগানে নতুন ও অত্যাধুনিক নাচঘর নির্মাণ কাজের সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর দাস জানান যে হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সেতু, সড়ক নির্মাণ সহ পরিকাঠামোগত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান যে কাটলিছড়া এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা ও বর্ষাকালে কৃত্রিম বন্যা সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। আসাম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনস এর ব্যবস্থাপনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি মহিলা কলেজে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ বিষয়ক 3টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বন্যা প্রতিরোধের ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং শহরের নিকাশী পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে গতকাল আশ্রম রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শিলচর সদর রাজস্ব চক্র আধিকারিক অর্ণব বড়ুয়ার নেতৃত্বে চালানো এই অভিযানে জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ, জলসম্পদ বিভাগ, পূর্ত সড়ক বিভাগ এবং অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণের ফলে রাঙ্গির খাল ও লঙ্গাই খালের নিকাশী ব্যবস্থা বন্ধ হয়েছে পরে, যার ফলে অল্প বৃষ্টিতে শিলচর শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। পালংঘাটের শিবদুর্গা ক্লাবের কার্যকরী কমিটির আহ্বায়ক তথা রুকনী চা বাগানের সমাজকর্মী ছবিলাল লোহারের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজ প্রয়াত লোহারের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, ছবিলাল লোহার গত 25 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 52। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। প্রচণ্ড গরমের মরশুমে সাবধানতা অবলম্বন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান। আসামকে সামরিক সরঞ্জাম তৈরির প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং বৈদেশিক পরিক্রমা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আগামী 5ই জুন আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ এবং সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী।

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: শ্রোতা বন্ধুরা, এবারে আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে সেগুলির সময়সূচি আপনাদের আরও একবার বলছি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 শিবানী চৌধুরী, বেলা 11:33 শিবানী চৌধুরী ও দেবযানী চক্রবর্তী এবং দুপুর 1:40 সুরছন্দের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত দেশবন্ধনা শুনবেন সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোজ মুরলী নায়ার সকাল 7:40 ও দুপুর 1:00, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 শুনবেন বেতার পত্রিকা আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজলের শিল্পী রেখা ভরদ্বাজ ও মানহার উদাস। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন লাইসরাম মঞ্জুশ্রী। মহিলা মজলিস বেলা 12:30। দুপুর 2:00 ভজনের শিল্পী সুগত মার্জিত। অতুল প্রসাদের গানের শিল্পী মঞ্জু গুপ্ত দুপুর 2:30। নজরুল গীতি শুনবেন অনুপম দেবের পরিবেশনায় দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যায় 6:15 শুনবেন অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বর্ষাকালে মাছের চাষ এবং মাছ পুকুরের যত্ন এ নিয়ে বলবেন বিকাশ কান্তি নাথ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনতে পাবেন রাত 8:00। রাত 8:30 লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন অশোক কুমার রায়ের সরোদ বাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে সেগুলির সময়সূচি আপনাদের আরও একবার জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর, এবার শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর কলকাতা কেন্দ্র থেকে।

যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী।

0: শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনি এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: আকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
3: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি।

0: আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন। বেটা, এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বা বা বা, খুব চমৎকার কথা বললে ভাই।
0: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন। তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিং জি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন, আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো এবং মাত্র 2 দিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দর বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন, কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকে লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর

0: আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
0: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে প্রতিযোগিতার বাইরে তখন আমরা বন্ধু, যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ড

কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলবাতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে উলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকেই শুরু হয় তার এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তার এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা

শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সবকিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তারা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলব একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে, একটি জীবন যেন
আবার

নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের, এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরি পানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার

0: সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়ই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী শিলচর।
3: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
4: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
3: আরে, এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
4: হঠাৎ এই কথা কেন বলছিস?
3: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
4: তাই নাকি? কি হবে সেখানে?
3: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
4: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
5: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
2: লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে।

এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে। এতে প্রথম গানটি শুনবেন প্রেমের কাহিনী ছবি থেকে শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে, পারবো না আমি ছাড়তে তোকে ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি হেমলক সোসাইটি, শিল্পী শ্রেয়া ঘোষাল।

গানটি শুনলেন সেদিন দেখা হয়েছিল ছবি থেকে কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে। অনুষ্ঠানে এবারের ছবি চিরদিনে তুমি যে আমার, শিল্পী জুন বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনলেন জুন বন্দ্যোপাধ্যায় ও জিৎ গাঙ্গুলির দ্বৈত কণ্ঠে চিরদিনে তুমি যে আমার ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন অনুপম রায়ের কণ্ঠে অটোগ্রাফ ছবি থেকে।

বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন রেইনকোট ছবি থেকে হরিহরনের কণ্ঠে।

শুনলেন কে কে ও সুনিধি চৌহানের কণ্ঠে এই গানটি খাট্টা মিঠা ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি ওম শান্তি ওম, শিল্পী সোনু নিগম।

গানটি শুনলেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ওম শান্তি ওম ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি জব উই মেট, শিল্পী ওস্তাদ রশিদ খা।

গানটি শুনলেন লুটেরা ছবি থেকে মোনালি ঠাকুরের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন। জান্নাত ছবি থেকে কেকের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।